লাকি আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরভাইভ ফরা মিনিট ফকেপ চকসি রিডিও নাকার জুদুন কিডো আনারাটা ফানিলি দীপ্তি হানসেপি কার্ডম নাপা জার্সি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনেকলো পিনিকে জাখং নিফাই ইংকয়রা ট্রক ভমকুরুয়ারনি জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টক বড় সিরকেপ লাপেনাং লিটুম নিউজ অন এরা এপ সলং পেন্টা আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর্জু ইকলং জে পিনি কন্ট্রোল রুম আলং সেয়ার পুকে ডেঙা বাঙামেন লাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দে লাপেন ব্রডকাস্ট এসিস্ট্যান্ট আসাইকে ক্লেম্পনা বাংলাকে নিকা তারুপি লাপেন কে পনকে বানা সাইকে ক্লেম্পনা বাংলাকে সনসিরাম টিসু

পরফাইট্রক্সিয়াপর কার্বি দেটলং রিচিং হনালুন আর জুয়েক লং জে পরফাইট্রক্সিরা মিট ক্রেফ অপর আসামিস লামার জানালুন আর জুয়েক লং জে পরফাইট্রক্সিরা মৃথম কেপাপর অক প্রাণাজায়মেক আর জুয়েক লং জে পরফাইনের কেপাপর গুয়াহাটি পেন কাপচেটাক মন কি বাদ আজায়মেক আসামিস আলাম লারবেন কি রুইঠু আর জুয়েক লং জে পরফাইনের কেবরা মৃথম কেপাপর কার্বি লামার জানালুন আর জুয়েক লং জে পরফাইসের কেবরা মৃত ক্রিপ অপর লামজে রাজায়মেক আর জুয়েক লং জে পরফাইসের কেবরা মৃথম কেপাপর মন কি বাদ আজায়মেক কার্বি আলাম লারপেন পুথত কিরুইথু আর জুয়েক লং জে লাপন হেলো পিনি কেরত কাপার জুজি আজায়মেক কে নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রগ্রাম নিট ফর দেলহি পেন কাপাচেটাক ইংলিশ আলাম পেন বিরতা আর জুলং ইকপো

লাপন আপর নাং লিতুম হুকুর সিং টক বি কিলু নালুন আর জু ইকলং টাংলো আদুন্থু রাজেশ ক্রো লাপেন আরিয়া সাং হো কিলু নালুন আর জু ইক সিনাং আলুনালাম থি আর নাম নিপন মি উয়ালাম

0: কেতাং বলন রে চাই দি আল্লার কর্মান্ডু আলং কে জাব আমঞ্জের বাই নেসেং কংসাম লাসন সি কার ই লাহেন লো আহপে ইপি আপুর ঠিমি মন্টু সি রংজি ও সিংক্রেং পি চি ফং চেলো জি পুনে কাজাদি সেং চেখাং উন এ সিনে পিনি নে সেং নিসেং কাদের দু চিচি নি নেপেন লানে ইনু সাম্পুং ওয়েট আসামি আদাব কংথ্যাং আর এ আপন সির হুন মেলান কং হু লোটি চেচার ফ্রি ফ্রি নিং ক্লোজে বিনং ব্যাংসু আপর কিমি রানাম কসরজন ব্যাংসু আলির হিরজের ফাংচপি
1: লপন অপর্ণাংলি তুম হিরজের ভাংচপি কি হি রহিরজের আর্য ইকলং টাংল লাকি আকাশবাণী দীফু কেনাং সট কাপাছিনি আলামজের আর্য ইকথা নাংলি তুম জংসি কাছুনিং রিয়ালঞ্জের আর্য ইংটুং পুলোতি আলম বিলমা জামেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইকনন হোয়াটসঅ্যাপ নম্বর কে সিরকেপ লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ হ হোয়াটসঅ্যাপ আলংকে টক নাংছি কে লাপু হেনলু জাইমেগ আমেন আলম বিলম কমাৎসি কিলুনমা লুন্সি পি লুন্সি পু আমেন আলুন আলাম থি আসাপসু টক নাংছি কার্জু কাংটুং আটুং

আদুন্থু পিনিয়াসার লামথে আর্জু ইকসেন বকলাপো আফান কুম কাপারত মাতে কেথেক থে আফান কাছিকি লামথে কেমান হাকো হুত ইনুত আমনিত দলো আজাদ আকাম তা বাঙাটেং আমাং ক্লেম দুনথেক থে লাসি আমেনকে বকলাপো পুসি ইরককলো থাং তা থেক থে তাংডেট আমনিতলো লে কুপুসি কুম কেরত থেকজিমা লসন আমনিত আফানসি কুম কাপারত পুলোতে থাংটা কেথেক থে আমনিত আফানসি কাম কাপিংখাত মাতে কছটয়পু আলামথে লাপেন থেক সেরাবাং সিতা আমি থাংকে কেথেক থেপু কাছিপু আলামথে লাসি সার পালামথেলো বকলাপো আফান কুম কাপারত মাতে কেথেক থে আফান কাছিকি পিনিয়াসার লামথেকে লাপান বেতলো। আদুন্থু কার্বি লুনবারী মালুনা জামেক আংডেঙালং শরৎ বে লাপেন ধনসিং তেরন কিলুন আদামাসার কাপাংরি আংডেঙালুন আর্যু ইকসেনাং

আদুন্থু ক্লিমসোমারাজামেক আংডেঙালং আকাশবাণী ডিফু স্টেশন আলং পেনকাপাচে টাকছেং হুনমিলি ক্রোপি পেনকাবন্ডা ক্লিমসো আজামেক আর্জুইক সিনাং।

আদুন্থু কেনং সৎকাপাছিনিয়ালাম জের আর্জু একথা ইফু কিছু পুচিছিনি লোটি পেডের ডিপিন পেন ডক্টর অলং ছেপাকলাংদাম সেরাক নংছি আথেমা লাবাংসু ফু কিছু কি মেলেরিয়া কিছু মানডেটা থেক ডক্টর তুম কেথানা টেং পেন ভিএস আতলাং ক্লেম নংছি আজো মেকেজাং হু চিটিমালান চেহিং নংছি হেম কম হেমরায়লং বাব্বি পাংরামলং লেদের নংছি

লপন অপর্ণাং লিতুম কে সি এস দীফু লাপেন মাঞ্জা কিলুনালুন আর জুইক লংটাংলো আদুন্ঠু কে সি এস দেকে লাংজুন কিলুনালুন আর জুইক সিনাং আলোনালাম থি পি সি নাংটুম মুন্থিক্রাং

লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাং লাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টবরা সেরকেপ লাপেনাংলি তুম নিউজ অন এরা এপসালং পেন্তা আকাশবাণী দীপু স্টেশন জাইমেক আর জুইক লং জে আদুন্থু আলম বিলম জাইমেক আং ডেঙালং আপ্রাংসি সার্থে রং পি কিলুনালুন আর জুইক সিনাং আলুন আলাম থে এমেকতা রেং এট লবংসু আলুন কাছুনিং রিয়েটুম লাকে তারা লংসু লিন্দক রং পিয়া রং লংনি হেমপি আহেম টুন পেন জয়সিং তেরন সন্তিকা রং হাংপি গিরি তেরন কারেং তিমুং পি সৎগুরু তেরন আর্লিবন তেরন পি সৎ আংঠিক তেরন লাপেন আকাই তেরন ততাংটি আর্য ইকসিনাং লবংসু আলুন

লাপন আপনার লিতুম সারথে রং পি কিলু নালুন আর জু একলং টাংলো আদুন্থু চন্দ্রকান্তা তেরাং কিলু নালুন আর জু এক সেনাং আলু নালাম থি আপর দাম্বম লাবাংস আলুন কাছন ইং রিয়েটুম লাকে তারালাংসু দীপুপেন প্রদীপ ইংটি রুমিলা মিলিক পি রূপ্তা তেরাং পি কা তেরাং পি আলাং লিতুম আসমার লাপেন আদনারাবাতুম ততাংটি আর্য ইকসেনা লাবাংসো আলুন।

লাপন আপনার লিতুম চন্দ্রকান্তাতে রং কিলু নালুন আর যু এক লং টাংলো আদুন্ঠু পুখিলা লেক থে পি কিলু নালুন আর যু এক সিনাং আলু নালাম থে দামপনি বাংসো পির থে পেন লাবাংসো আলুন কাছুনিং রিয়েতুম লাকে রং ক্লার বং পেন রামেনিং টি সার ইম রং হ্যাং লাপেন হারবা মন্তেরন ততাং টে আর যু এক সিনাং লাবাংসো আলুন

হিন্দি লামার জানালু না জায়মেক আং ডেঙালং আসন সনালু আর্যু ইকলং টাংলো লাকি আকাশবাণী দীভু আদুন্থু ইংলিশ আলু না জায়মেক আং ডেঙালং আপ্রাংসি সেলিন দিওন কিলুনালুন আর্যু ইকসেনাং আলু নালাম থে বিকজ ইউ লাভ মি

লাপন আপনাং লিতুম সেলিন দিয়ন কিলো নালুন আর্যিক লং টাংলো আদুন্থু হানা মন্টানা কিলো নালুন আর্যিক সিনেং আলুনালাম থি বিন হিয়ার অল অ্যালং।

লাপন আপনাং লিতুম হানা মন্টানা কিলোনালুন আর্যুয়েক লং টাংলো আদুন্থু বেনি ব্ল্যানকো কিলোনালুন আর্যুয়েক সিনাং আলুনালাম থে ইস্ট সাইড

pininili tirimakaya lamu kethanji ebang fandarteron lapen non nili lorjutia kaya lamu si pathek pen thanpachini ikpo tangte lorjutia kaya lamu ajuita ili karbia khai hako ke iricho ave methangaricho kavya jok ahut pen ahut ke karbi kheki sung ke boy phonanglo seta karbia khai phan hempuarnam nangkang hon thepik lasi khei kisung ke boy hudlote khei kerai kom jia phan lapen jutang jubat kerai kom jia phan apor pen apor karbi khayalong inut pen inut nokbe mehang nang pahachelo lason si lor chutia kai hota karbi atum chomanga khai pen penang an akisung phonang lo laso hut karbi khai kerai kom jia phan karbi ham phangalong lor chuti আমহাং নং থেকলো কার্বিয়া খায়ালং লরচুতিতা ইনুত আনক বে পুসি ফুরকিমো আলং হকপনলো সেতা আলাংলি কে নক বে পুস্তামে কাংতাং কাং সাকারেত লাপুসন কে কালি আলাংলি কে কেহাং কাসারলাং আসে থে পিক লাপেন লেং পিক ইংলং গৃহিণী পেনান্তা আর্জুলং সেতা আলাংলি আবাঙার পুমকে বিহেক থে ও এ সানকুরামণি দাতুমাসন আলাংলি আসে কে থে লাপেন আসে কে লেঙাজক জমাং আরন পেন মেথাংকার বিয়া খে এফান প্রাণময় পাজকল আর নিশি জমাং আতুম কার বিয়া রং রন কেবাং জি পালাম কার বিয়াতুম চিনিমেক এট আজক লরচুতি লাপেন রাত ডেট দো আনাতুম কোসন সি জমাং আরন পেন কাচে পাজক জিমা পালাম চিংওয়াই চিং সাই সি আবিদি রিপনল লাসহুত লরচুতিয়া বাং এসন আবিদি থানডুনল জান্তারি চলং নাংতুম দামরা নন কে কার্বিতা নকবে দোলো লাসি কার্বি পেন চমাঙাং বং রনথামা দোনাং নেলো কেথানা তেং পেন কার্বিয়াতুমতা জান্তাপুর আন বীরটাপালে দামলো বনসিতা কার্বিয়াতুম কেথানালাম রিচো বাং আর্জুদর্দেসি কার্বিয়া রং রনথামা নাং তয় পাকলিল সিতা চমাঙাতুম রনওয়াং বেয়াফ্রাং কার্বিয়াতুমকে তোয়ার পিছ দিং আর ভি আর এ কে ফো পাংডো সি পেনাং আনা যা কেদিং কে ফো আচেলুন ওয়ান পেট লো লাপেন কে হি ওয়ান ও সি

0: তাই হুটকে কার্বি পেঞ্চমাং আংবং রনথামা আবেদারলো লর চুটি কার্বি এখাই এলং ইনুট আনকবি পুষি নংচে থাংলো লাপেন আলাংলি আসে পেনাজক মেথাং কার্বি এখাই এফান চেরাই কম দুনলো লাসিপিনি আলাংলি লর চুটি এফান খেই আতিরিম পুষি হক পনলো লাপানসি লর চুটি আকা এলামুকে থানকে কাংতন ইগলো কার্ডম
1: লাপন অপর্ণাং লিতুম ফান্ডার টেরন পেন লড় ছুটি একায় লামু অপুথাক লামজির কেথান আর্জু ইকলং টাংলো আদুন্থু স্যামসন ইংটি পেন দীর্ছু মাই রংপি আকায় লামু অপুথাক লামজির কেথান আর্জু ইকসেনাং
2: পেনি নিরি নাংলি তুমাফান দীর্চমায় রং পি আকায় লামু আপুথাকি নাংলি তুমাফান নাংবান পিল ইলি তুম লংদাম সিনাং ফোরকিমো মতে ইলি তুমা পরম পুথি জুতাং জুবাদালং দীর্চমায় রং পি পু আমেনকে ইলি তুম আর জুলং বমল বন সিতামে বাংসো আর দীর্চমায় রং পি কুপি কনসি কে ক্লেম কে দাম মতে কপসনসি চারি চলম পনমা ইলি তুম বাংপুটিন আকার বিয়ে তুমতা কাচিনি কেনা সৎ লাসি নীলি নাংলি তুমফান থিহেক বেন দীর্চুমাই রং পি আকায়ালা মি নাংলি তুমফান কেপাচিনি পঞ্জিয়া ফানসি বর ইপনল হারবমান লঙ্কি আকায় হুট রং রূপ চকিম চরাক পন দেট আফি চারি চালম আফান পেনাং আনা কেনাং সৎ আং দেং আং হয় পেন চেংলক খে আহাম ফাং আলং কেথে কেদিং চারি চালম আফান পিনচং তে কাংল লাসং বং পেন রং রূপ আলং রং সার্থে রং বাসা পি দিউরি ফেরাং কে চারহে পি উচে পি পেনচেং লক কাপ্রেক কাপ্রেক কে লাপু সন হেল সন্থৎসি লাহে হুই চারি চালম আলং পাচেরা পাচে তু দুঞ্জি আফান পুরা রং আসার আতুম মাতে রু হার বামন রিসো ইয়াং আং বং তামে কাচারি কাচালম জি আফান ক্লেং সার পো লাপেন ক্লেং দুন পু আর পু রিসো ইয়াং আফান বি পি পনল লাসহুট কে চেং সি আবং কে দীর্চুমাই রং পি আফানসি ক্লেং সার পো আর পু পেক পনল লাসনসি জিরসং অলং তা পেনাং আন জির কে দামাং দেং আং হয় কেপাচুন জি আফান মাতাংতে রং আসারথে আহিন পেন জিরসং সেং পন্ডেট আফি জিরসং অলং আরন আতাং পেন রিসু ইজাং আতুম আফান কেক্লেম কে দাম আসাই দো আন কাপাচুন পঞ্জি আফান জিরসং কাচারি পঞ্জি আফাই মাতে আর পু দো লাকে লাপুসন হেলো ক্লেং সারপো ক্লেং দুন সোদার কেথে সোদার সো সাংহরাই কেথে সাংহরাই সো চেংবরূপ কেথে চেংবরূপ সো বারলন কেথে বারলন সো মতানার এ মতানার বি লাংবং কেথে লাংবং সো চিনহাক কেথে চিনহাক সো মে আপাই লাং আপাই লাপেন ফানক্রি কেথে ফানক্রি সো আতুম হেল লাকাডো কাভে তুমি জিরটুম ইসি আফান চারি চালম পন পো লাপেন দীর্চমাই রং পি আফানসি কে থেনাই আর পু মাতে ক্লেং সার পো আর পু পেক পনল লাসি ননপুটা দীর্চমাই রং পি হেনল কার্বিয়া খে এলং ক্লেং সার পো কেমান চেং আবাংল লাপুসন থাক থাকসি আদুন্থু ক্লেং সার পো আদুন মাতাংতে ক্লেং দুন আর পুকে সাম ইংটি আফানসি পেক বন্ধ লাসি ননপুটা ক্লেংদুন সাম ইংটি সি ক্লেংদুন কেচো চেং পু ইলিতুম আখে এলং চেথান পন্ল দীর্চুমাই রং পি জিরসং অলং দিদি মুলুরি মাতে দিদি তেরন পি পু ইনুত আনিমসো পিতা পাতুম পানি দুনল দিদি আছে ক্লে কাবেডেট আজয়নে জিরসং অলং সাই জগ ইয়ে পেন পাতুম পানি দুনাং ককল বন্তা বাংসো জিরসং অলং পাতুম পানি পনরাপ আনিম সপি মাতে দিদি পেনসি দীর্চুমাইকে উবে উদন আলাম চেলং পাংচেংল লাপুসংসি দামবম দামবম পেন আলাং লিতুম বাহিনী আংবং কাইদিং পি আফান কাচোবচেয়ি আনসি মাথা দেল দীর্চুমাইকে দিদি আফান কাংহন পেন মুলুরি পুসি কেহাং লাসি ননপুটা দিদি মুলুরি পো আলাম আমেন কাচেলং বন্তা পু দীর্চুমাই রং পি কে দিদি পেন উবে উদন আলাম দো

না একদম রসি টাকা জনে পে হালে সনে সোপিয়ে চোর না পিছে গ্রা প্রাণ বিদে তুলে রাখতে হালে সনে মিপি গো সনে পেটে দুন দেখলাম।

0: thong ke pra trok man ki bada jai me asami salam larpen arju ek long tanglo adunthu akashwani dipu station along pen ka pachatak cheng ingdeng pharoi sira thong ke pra trok man ki bada jai me along prime minister ake hai narendra modi aning ar lolam thei ki jai karbi alam larpen arju ek sinang
1: নিলি গেছিং হন দেদারাত কার্ডো ইলি তুমা কায়েলং পেনাং আনারনি কে কালাখা জিয়ফান ক্যালেন্ডার কে লাং আকে নাং সরাবে লাসং পং পেন পিনি জাখং নি ফাইং করা ট্রক আর নি সিতামে ইসিল পিনি কে কার্গিল বিজয় দিবস আর নি ইরল লাপেন পিনি আরানি কে ইলি তুম দেদ আরাত কে দু আন ফান্তা ইনিং নাং পাথে ক্লং আসন সি দোল পিনি আরানি কে ইলি তুম আনক বে আসে পাহিয়া তুম ফেরে রে পেন পেন হুতুরা ফান কাছে দান হাই লবংসো কংটং কং সকালামু নিং পচমাথা দামছুলো কার্গিল লং আকাংতুই কাংতুই আংলং দো লাপেন হাদাক বুতর বোকান কি মিমি আং বং সিতামি ইলি তোমা সেপা হিয়াতুম হুতুর পেন কাছে দান নাংজি আপর নাংলি রকলো আলাংলি তোমা থেংনু আলং আং টন ইসি আকাশিক সাক্ষী চিংটন রিং সাইসেলো লানাকে সুং বং সিতামি ইলি তোমা সেপা হিয়াতুম পে ভারত ফান কে রায়কম হেনলো কে থেনে আর পুলো পুচমাথাসি আমেথাং প্রাণময় আন্তা চিপি দেল পিনি কার্গিল বিজয় দিবস আর্নি নীলি কার্লি টাঙানক বেকে দু আন ফান্তা নিং আকলং পেন চিকিমো পনল জিরপো জিরপি আতুম পিনিয়া ভারতকে এমেথাঙানক বে আতুম আফান চিকিমো পঞ্চত লাপুকালি আলাংলি তুম আলামো নন কে থর্মি আওবে আতুম আলং আন পালি পনপ লাপুসনাকে মাথা পেন পিনিং ইসিয়াকে নাং সদা যায় মেক সূর্য বিজয় যাত্রা পাংচেং পনল যা খংক্রেপ লিয়ার্নি দিল্লি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পেন বার্সি লবাংসো মোটর সাইকেল যাত্রা দ্রাস আলং আন কার্গিল ওয়ার মেমোরিয়াল আলং আন পালে দাম্পো লবাংসো মোটর সাইকেল যাত্রা রাধা ফানকে পাচি নিপনকে ওয়ান রাইট ওয়ান নেশন ওয়ান সেলুট লবাংসো যাত্রা পেন ইলি তুমা ফান নিংনা পাচে মাথা দামছুলো দেদা ফারমান প্রাণময় কাছি পিয়ানক বিয়া ফানকে মান্তু নেতা তেংনি উনি জিরপো জিরপিয়াতুম পিনিয়ারনি ভারত মেথাঙা সেপাহিয়া তুমাফান আংথিন কে পাথে পনালং আলাংলি তুমাফান টিকনিক আহিন সিতামে আনসুসে পাংতাং পন বমলো পিনাঙারনি আপ্রাং ভারত তালু রায়কম আহিন আইএনএস মহেন্দ্রা গিরিয়া ফান সিতামে পার্লো পনর লাকে ননাকি মি আ টেকনোলজি পেন কাছেলাম ইসি রন কাছে দান ই আজাহাস ভারত আলং আমাচি ডিজাইন লাপেন সেলাম পনলো লবাংসো আজাহাস আলং ফান ট্রক্সি কেবরা ফ পেন্তা আকে অং আহর মুকে মেথাঙা দেত আলং পেনসি চিপারি দেং পনল লাকে দেত আলং আত্মনির্ভর ভারত আহিন ইসি কেপা প্রাং আং থেকেকলো লবাংসো আচেকলো ডিআরডিও আতুম পেন পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট আসাদ কেলাং আসাই সিতামি পাচুন পনল লবাংসো কিচুন লাকে ইলিতুম আবিজ্ঞানিক লাপেন ইঞ্জিনিয়ার্স আতুম কচেপাদুক আজয় নিল নিনি নিথম আপ্রাং ডিআরডিও আতুম পেন কুসা মিসাইল আসাদ কেলাং আসাই সিতামে পাচুন পনপামে কালো জিরপো জিরপি আতুম পিনিয়ারনি রায়কম আজাতন আ প্রোডাকশন আহিন পুনন লাপেনকে রায়কম আজাতন কাপ্রেক আদ্যাদ আফান কাসালন আহিন পুনন লাপেনকে রাচারিয়া ক্রং আলং কেপা জিরপো আদ্যাদ পেন কাচিরাপচিত আহিন আলং আন সিতামে ভারত আকাং তুয়াং দেং আলং আন লিদাম পম টাংলো লবাংসো হচিক্লো কে চেং আহুত নীলি ইন্দোনেশিয়া আলং সিধু হাদাক ব্রামোস লাপেনকে অস্ত্র মিসাইল আফান ইসি কে থেদুং কাচেক্রয় পিদু পনল সুমিন্দর আদেত নন কে ভারত পেন কে পাকলাং কেরাই কম আজাতন লাপেন টিকনিক আফান আনিং কাছে থে নাংবাদ বম টাংল ওয়াং ইক নন নন এ বয় লাবাংসো কার্গিল বিজয় দিবস আর্নি ইলিতুম কিথি উন এ পিনানক বেয়া তুম আফান চু আডম পনল না লাপেন কে ইলিতুম আদেত ইসি কে জকওয়ান আদেত কে পামান জি আফান আত্মনির্ভর ভারত আকেং কাম আনসোসে কে পাংটাং পন জি আফান বাং ফুতিনতা লামচাক দেংপন হোল নাং নীলি কেচিং হন দেদারাত মন কে বাট কেদামতাং আই ইপিসোড আহুদ নীলি নাংলি তুমাফান কেস দারেন অভিযান আপুথাক পাচিনি পনল নীলি নাংলি তুমাফান চুনিং রি এগলো আর ভি আমুতিন কাবির টি লাবাংস অভিযান আফান জন আন্দোলন মাতে বাং ফুতিন আরাত কাচিত দুঞ্জি আফানলে ক্লেম ইগনন কেস দারেন লাবাংস অভ্যর্থাকে জয়কে নাহকলে আর ভি জাংসিতামে খাংদুন ইগনন মান্তুনে লে আর্ভে জাংসিতামে বিরটি দুন ইগনন লাসি জাখং প্লিয়ার্নি দেট আংকাং পি আলং সুতামি ইসি কে নাং সৎলা পেন

যে প্রেগজেক অভিযান পাংচিং পরেগল লবাং সোপেনাজক লংলি আলু কে দু আলাং সেতামে রিচার্স ল আকে বান কেক্রেং ট্যাং আলাং তুক আলাং বি আন্তা পুথত আকি মিয়া চেথে চেলং পন্থু ল নীলি নিঙা রং পেক আনল আথে রং লাপেন রং সুপি আলং পাঞ্চিয়ত লাপেন হামফাং আলং আন্তা লবাং সো আকেং কাম আলং বাংফু তিনটা চিরাপ চিতুদুন থেকাপট পিনাং আনাকে বান আলাং তুক আলং পেন লং লে ফুর টুলো লাপেনকে আবান আলাং তুক কালিতে বাবুরি আলং পেন ইংহান ফুর টু পেন ল্যাং কিমি পাচে থাপসি আর জি মুমাং পাচিকেরলা পনল জিরপো জিরপিয়াতুম মাইধা প্রদেশ আলং সিদ্ধিপু আহাওয়ার আলং আকি জুম নেতা সুরি ইসিরা চিত্তিম আলাং তেং সেলাম পনল নার্সিংপুর আলং অমৃত সরোবর আফান পুথত পামি পন্থুল মহারাষ্ট্র নাসিক আলংকে কিওংদুং লাংকে বীরটি জিয়ফান কেংকাম দেংপনল অন্ধ্রপ্রদেশ নন্দিয়ালপু আদিম আলং কে দু আন গ্রাম পঞ্চায়েত আতুম সিতামে লবাংসো অভিযান আলং কাচিরাব্দু এত চাইসেল লাপেনকে আকে বান আলাং তুক আফান পুথত চুপারি দেং পন্থুল ইরে তোমার অং সুপি আলং সিতামে লবাংসো অভিযান পাফিদুন্দে ছত্তিশগড় আলং করবা উড়িষা আলং ভুবনেশ্বর লাপেনকে অন্ধ্রপ্রদেশ আলং বিজয়নগরম লাহায়ারং সুপি আলংসি লবাংসো অভিযান আংথেক কেথেক পনলংকে অং বাং ইগনন ইলে তোমা দু আড়াইকে দো ইসি বাক আলাং তেং কালিতে লাংটুক কালিতে বাবরি আফান আরপু এন ইগ্রা ল্যাং আমু তিন কাবিরটি আসাই পাংচেং লোনাং পিনি কাবিরটি দুন আমু তিন আলাং কেবাং জিয়াওবে তোমা ফান ইসি কেথে দুং আতিরি আসন নাংচমানপো নীলি কাচিং হন দেটারাত কেদামতাং পেনাঙারনি আপ্রাং গ্লাসগো আলং কমনওয়েলথ গেমস পাংচেং পন্তাংলো বামফুদুন দেট আরাত সিতামে টিম ইন্ডিয়া তোমা ফান হির জুমে কি পিদুন চিমিত মে পিন আনল কাদো কাবে তা ইলি তোমা প্লেয়ার্স আতুম হাদা কে পাথুদুন কে মেসেন জি আফান আর্নাম আহাই হাং পিদুন রুন্তিল জিরপি জিরপো আতুম ইলি তোমার ইসোয়ে জাং আতুম কে পাথুয়া হিন নাত পেনাং আন নং মে নাকে ওয়ান পিদুল নন হেজং কে পাদু পন আলং পি ভি সিন্ধু ব্যাডমিন্টন আহিন জাপান ওপেন আলং ভারত পেন কে চেংসি চেপাহাই দু বাংফি নাংচমানল আলাংলি লাবাং সো নং এ কে হাই দুন পেন দেড আরাত কে দু আন আফানতা আমান আপেং পাঠেল ক্রিকেট আহিন সুতামে ইলি তুমা দেড আর্লো সোমার আতিম আতুম পেন লন্ডন লর্ডস স্টেডিয়াম আলং কে চেংসি টেস্ট ম্যাচ চেপাহাই পনল লাপেন লাকি ইসি আফুর কি মো আসনসি নাংচমানল ইলি তুমা তিম আতুম রান ফারু হিনি রাট্রক্সি ক্যাব কি অং দুং আরান পেনসি চেপাহাই পনল আলামকে লা আঞ্চৎকালি পেনাং আনফুর কি মোয়াফি সুয়ারো আতুম লর্ডস স্টেডিয়াম আলং কেচেংসি টেস্ট ম্যাচ চেপাহাই পনল ফারু ক্রেসর ক্যাবরা ট্রকনার ক্যাবরা কে থম আনিংকানাহুদ লাবাংসো স্টেডিয়াম আলং ইলি ভারত আডেট আতুম কেচেংসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আনং এ চেপালং পনল ননকে ইলি তুম সুয়ারো আতুমসি ইলি তুমা দেট আ ফারমান নং মে ওয়ানল নীলিগাচিং হন দেট আরাত কেদামতাং ভোমকুরু আর্নি বিক্রম ওয়ান কেলন্স কিচুন আপুথাক ইলিতুম ভারত আদেট ইনিং এপাথে পনক্লংল ইলিতুম কাদো কাবে ইন্ডিয়ান স্পেস সেক্টর আলং ইলিতুম কাদো কাবে সিতামে থেক ইকদুন লংল লাকে প্রাইভেট সেক্টর কাসেলাম্পন কেচেংসি আরো কেডল ইলিতুম নন কিথুরমি ইনোভেটর্স আতুম কোয়ানলো নে কি সুংক্রুং আসাইসি আলাংলিতুম পেন পাচুন পনল আলাংলিতুমকে থেক আই স্কিল পেশেন চেপা ক্লাং পন এগলো লাপুয়ান আর্জি কে দিং আফি ইলি তুম আই স্পেস সেক্টর আতুম প্রাইভেট সেক্টর আহিন আনা চিতামে পাতে বপন বমল জিরপো জিরপি আতুম ইলি তুম আসাপ সাপ কাবর ই পেনসি আজাত্তা কিচুন নীলি কেরেলা আলং আর্নাকুলাম আলং সাউথ চিত্তোর আলং স্পোর্ট আপুথাক ইসি কাবর ইপন আপুথাক আর্জু ইগলং হালাদাক ইসি আই স্কুল আলং সংস্কৃত ক্লাব দো লাদাক আথান বাং অভিলেশ জি ইসি কে প্রেকজেক আসন পেনসি সংস্কৃত আলাম আপুথাক নিং পাহাং পনল লবাংস প্রজেক্ট আমেন আকসারা কান্দুপ পুসি ইরপনল লাকে আলাংলি সংস্কৃত আমেক পেন ফুটবল আলং কেনাং জি আমেক হাই হুই পাচে রপন পেন আলাংলি কে থানপা জয় পনকে টিটিল লাকে কে চার্লি সিতামে আনিং হ্যাং পনল লাপেন কে পাথুয়া হিনা নাথ সিতামে মুনিত আফাই বাটপন বমল লবাংস সেক্টর আলং আনিং কে হ্যাং আলং পেনাং আন নন কিথুর মিয়ারু সে জাঙা তুম আফান আমিনা কেথেক আসন কাচে পাকলাং পঞ্জি আফান আওয়ার চাই পিপন বমল নন কিথুর মিয়ারু সে জাঙা তুম আফান মাথা পঞ্জি নীলিতুম স্পেস সেক্টর কে প্রাইভেট সেক্টর আফান ইংপু পনল নন কেলা বাংসু আং থেক কে ইলিতুম কাদো কাবি সিতামে থেক ইগলংল জিরপো জিরপিয়াতুম

lapen dilhi along international food festival katalon along ongdung arata tumla bangso asa ki jun aning ing sampon pik lapen akiro pikanglo lapen ang tanban kebang arata tum labangso asa ki jun aphan aning ki rungpon dukoklo jirpi jirpo atum labangso asai ki pangcheng pen hello ning nang ki rungki athike labangso asai ki pangcheng ike lak si pensi ang ton asai ta ki pachun i lapen non ke labangso a brand ke pirthi along kaprek along ri lapen kithe dunga dim along anta lilo lapen che thang bomlo labangso asai ar pupen kithe glong ke lake jongsi dim klong alam ka chini plang mena alam ka chini lapen swarlua tu maja kong hai hui angton chingrum pet pen lote asap u kabor ipen anchota ajat asai sita pangcheng dun pen pachkir laun নিলিগাচিং হন দেদারাত পিনি এক পের মা কে নাম লবাংসো ভিজানা জক পেনাং আন পিয়ঠে আংকাং আলং কাপ্রে কাপ্রে কাদের আতুম আন্তা প্লাংমেনা লাপেন নাম পি নাম দুল কেরাই কমাফান দেং পনেগলো জংসি রাত আতুম লবাংসো কাচিংরি দু পুলুতাংতে পেনাং আন প্রেকজেক আসন লাপেন নিংনাং কিরুং আজং থান্তা ক্লাংপন বমজি জিরপি জিরপু আতুম আহমেদাবাদ আলং জন ভাগিরাঠি প্রেকজেক আজা কংগে থ্যাগলং দো ভাইস আংকাং আলং ঘন্টাই সিয়াং বংশী লাক কে থমরা সুরি ফকে পেন আবাদ আন্তা সোসে আকলিম ইলো লাপেন লাবাংসো আসাই আলং সুরি ইং কয়রা ফ পেন আবাদ আর আতুমতা চিতুদুনলো লো চার্লি অসমার এনসিসি কেডেটস রাব্বাংফু লাপেন রাত আতুম আন্তা লাবাংসো অভিযান আলং চিতুদুনলো লাপেন নন এপ্রাং কে বাং জিলাং আর্নি কে লাবাংসো আকলিম কে দিংবম্প লাসু অজক রং সুপি আলংতা নাম্পি নাম দুর্তা চান্দনপো লাবাংসো আসাই কে ক্ল্যাম্পেন জিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আলংতা আমেন দুদুনলো জৃপো জৃপিয়াতুম এক পের মা কে নাম অভিযান আজক উত্তর প্রদেশ আলংতা জনশক্তি আলং প্রেকজেক আসনসি থেকপন লংলো হালা ডাক্তার যা খংনি ফাই গৃহিণী আর্নি আর্নি সি ওয়েটপেন্সি গুতিথং কেবরা ফসুসে আকলিম ইলো নীলিগাচিং হন দেতারাত থেংপি কে মনিতা ফান আঞ্চৎকালি থেংপি কে পিয়ঠে আলং কে দোলা খাউন এ পিন কে রেং এট মারাত মারেঙা পি আতুম দু আন আতুমতা আহেমলো গুজরাট আলং গির আ ইং নাম আলং নিংকান্ত্র কে প্লেংকাই আফি ইন্ডিয়ান গ্রে হর্নবিল আতার কাছে পাতার ঠেক পন্থুলংলো লাচন কে ঠেক লং কে নিংকানক আনপেনলো নে গিল আং নাম আলং নাম পি নাম দুর কে রায় কম আসাই কে দেং পেন কাছে পাতুক আজগলো হর্নবিল আফান কে নাম পি নাম দুর আলং সাইচিতে কি আবাং পুসি কিপু হর্নবিল কে থেসেরে সি কিচু লাপেন লাবাংসো আথেসেরি আমু হেলো উইং উইং মতে আজাক দিংলেন আন আদিম আলং আন পালি রক্তাথে লাহাই আথেসেরি আমু কে কাপ্রেক আদিম আলং পাকলু আজক আকি মিয়া রং পাচিং জক বমলো লাচু আজক নাম পি নাম দুর্তা চান বমলো লাপেন লের সেং স্যাং আসনসি থেকপন লংলো লাপুসন পেনসি হর্নবিল আবো কে নাম পি নাম দুর আফান আকে নাংসত মান দেদলো নীলিকা দোকাবি আর আতাফান চুনিংরিল নাংলি তোমতা কপিনে নিংকা রং আর্নি আচন দো পুলোতে হালা বাংসু আর্নি আহো চিতামে প্লাংমে না পেনলে চেপাতে বকিং লাপে নাংলি তুম নাংলি পাই আমেন পেন থেংপি এ বেকথা লাবাংসু আথেং পি আক্লিম কে এ পেন মো কে বাংজি আর্নি কে কিলিয়ার সেং আং থুন্দো বম্পো লাপেন তোমন তে প্রিন কে মেতা দোপো লাপেন ঠু মো এপ্রাং কে বাংজি লাং আকায় আফান্তা মেসেনপো নীলিগাচিং হন দেতারাত ইরে তুম মাদুতা চিনিল তোমন তে প্রিনালং প্লাস্টিক পেন কে পাচি হো কে ইরে তুম আলং এসন কে থেনে আকি সুং নং মান্দেট আসন লো জিরপি জিরপো আতুম এসন কে মেসেন আজং থানাং ক্লাং লাকে বিহার আদেট আলং সীতামার হি আলং ওয়েস্ট টু ওয়েলথ নাং ক্লাং লো লাদাখ লাহাই কাংচি হরমু রিসাইক্লিং আসাই ক্ল্যাম্পেন বেনসে কাসেলাম্পন ইসিয়া বেঞ্চ কাসেলাম জি আফান লিনপ্লি ক্যাপ সিঙ্গল ইউজ প্লাস্টিক পেন্সি কাসেলাম লাবাংসো আ বেঞ্চ কে ইংটাং ক্লং পেনাং আনাজা কে দিং সিতা নাংদুঞ্জি লাপেন কাং নিতা ইংনি মেসেন লাপেন কি ইকো ফ্রেন্ডলি লো লাবাংসো আ বেঞ্চ কে গব স্কুল কি জুই কেলাং আদিম আলং লাপেন কে কাপ্রেক কাপ্রেক রারা তুম কি দু কে দাম আদিম আলং আন্তা বিপন লো লাবাংসো আসাই কে দেং কে তোমন তে প্রিন কাছে রাই কম আফান ইসি আকে রাপ লাপেন ইতুমাং বং চিরক টক তোমন তে প্রিন আহিন কাচেরাই কম জিয়ফান মেসেন আসাইল লাবাংসু আসাই আলং কাচেপা দুকে রাত চটকালি হারা ডাক ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আতুমতা ইসিআর

thepik do labang so asai ke pa klang pen hala da garata tu mafan voreng awar saita pipon lo sitamar hi along labang so asai ar pu ke deng pon pen thek pon long lo laki reduce reuse la pen recycle laki alam chot kali lo laki ili tum akai along si nang do dun bom lo jirpo jirpia tum nang le tum ning do tai nilike dam tang man ke batalong ganesh utsop aputhak ningje pon lape nili chuning ripa dupon laki ili tuma det along li pen kaselam agones akumlin along si kardom karchu pangcheng ponangji lai pop pen kaselam ganesh akumlin mate aka prek adet pen ke wan agones akumlin aphante ili tum eme thanga det along li pen ki thip agones akumlin si hem chewanangji penang anamuni ta tum nili phan labang so alam aputhak alangli tum akema tha alam nang thanlo alangli tum nang ke thana tengke alangli tum nili ka chining ri alam ateng pensi ladak emina adet alongli pen ka selam agones akumlin si hem cheponlo pusi nili phanang che than la pen penang anamuni ta tum nang che thanlo nili labang so alam arni nang lele ako pensi mon ke bat along pen ka chining ri ajok alangli tum akimi akeng kam ka che jora phan rabdun pusi alangli tum nang che thanlo নিলিপুথত চুনিং রিথুলো নন কে বাংজি গণেশ পূজা হোচিতামি পুথত এ মেথাঙা দেট আলং লে পেন কিথিপ গণেশ আকুম লিনলে হেম চেপন পেন আর্ডম আর্চু ইগনন নাংলি তুমলা বাংসু আসাই কে দেং চেপা দুক্তা প্লাং মেনা ফান আর্ডম আর্চু লাপেন কাচেরাই কমা তেংলো নিলি কাচিং হন দেট আরাত নন আবাং কি নিলি ইনুদ আমুনিত আলামচি নাং থানপো লাবাংসু আলাম নাং কে থান পেন নাংলি তুমতা নিং চেথেকলং জি alangli ki inut science lapen innovation ahin pierthe adang anong che thangklong lapen ame thang along ri along li aphan aman ki pi cheteng ni ni alangli ge manni pularong su pi along ke do doctor ronaldo resram ji hello alangli men ke ronaldo sita alangli ki inut astrophysicist alangli ge japan along si sai ke claim lapen isi ke the dung awai kang kiri kalan ji aphan young galaxies আবিতুং আলংতা আকাচেরাব দুদুন আলাংলি জেসে মেট কুপিসিকে ক্ল্যাম প্লুত মাপু নাংলি চিনি ইংতুং দুকজে আলাংলি বাংসু থে দুঙাবাই কাং মণিপুর আলং কে দো কেলাংমি পি আলাংবি লোকটাক প্রোটোক্লাস্টার পু ইসি আমেন ইয়ার দেডলো লোকটাক লাং কাং থির ইসি থে দুং আলাংবি দো লোকটাক আলাংবি আলং কিলির তির কাতিকি লাপেন লাংলম কে ইসি ল্যান্ডস্কেপ আসনসি চেমানলো তালু পি আলং আসুসো আলাংলম সি ভেক ফয় ফাই আসন সি থেকলং লাসন থত সি সুমিন্দার আলং লাসু ইয়ং গ্যালেক্সিস তা ইসি থে দুং স্ট্রাকচার কিম রাংলো পিনি মানে পুর আলং গেদো লোকটাক লেক লাকে দেট পি আমেপ আলং চটকালি সি সুমিন্দারা ডাং আলং তা আমেন কাছে থাং আতুর টুর ডাংলো বাংসু এচিভমেন্ট কে আনুতিন ইন্ডিয়ান ফান্তা চেপারুকামি মি আলামলো বাংসু পেনাজক ইলি তুমারি সুয়ে জাং আতুম চারি দুনসি আলাংলি তুম ফিসার পুসার আংথুন পেন আকা চেরাপ আসন আন আকিমি আকাং তুই আং দেং আন চেপালি দুন উনপো লাকে লাসন পেন সে আকা চেরাপ দুলো চিকলুলং সপিয়ার্থিয়া ফান্তা পাকলার বর ঠেকলো নীলিগাচিং হন দেদারাত পাই পাই ট্রক্সি আর্নি কে ইলি তুমা দেট ন্যাশনাল হ্যান্ডলুম দে তালন ইকপো বাংসো আপর হুদ ইলি তুম কেফির কে থাক আকর্টে ইংজির আতুম কে ক্লেম কে দাম লাপেন আলাংলি তুমা ক্রিয়েটিভিটি রং আজে তালন দুন ইকপো ইলি তুম বাংসুয়া জিরপি জিরপো আউবি আউবি পেন কেবাং বম ফুসার ফিসার আংথুন আকেং কাম পাপ্রাংপন বমলো জিরপো জিরপি আতুম কেফির কে থাক পেন কাসেলাম আপিয়ারি কুন্দাতনি আলংরি আহাম ফাং লাপেন বাংসু পেন আকা চেরাপ লেখাউনে আমুলুক আফুর কি মো কে চিনি দেন বাংসু আমুনি তুমকে নিং চে থেকলং পেন ইন্ডিয়া আজু ট্যাং জুবাত কেপাং চুজিয়া ফান চেরাপ চিতু দুনলো এ রি পেন কাসন সে মাতে কেসয় কেরেত আতুম আফান নিং পাথে দুনপেন মানপেং কি পিজি আপানসি নীলি চুনিং রিয়েকলো তবাং ইগনন ভোকেল ফর লোকেল আপুথাক লানসোসে আরডিপি ইকলো না জিরপি জিরপো আতুম পিনি দেতারো কোসনসি হ্যান্ডলুম আফান কাপাচিং থুরমা মুনিত আকাইকে লানসোসে সি নাংচিং থুর বমলো পাও চম্পালি পেন পাতনা আন লাপেন কুথম্পালি পেন কুচ আন লাসন পেনাং আনাজং থান ইলিতুম থেকলংলো পিনি পেনাং আনামুনিত লাপেন হামফাং পেন হ্যান্ডলোম আপুথাক ইলি তুমা জুতাং আফান জাকং লাপেন কেপাচেথাং নাকপা দুলো কমা নেকে পচম্পলি ইক আজুতাং আপ্রাং জাপন বমলো কমা নেকে সাং পিমার কেফির কে থাক আতুম আফান পাংরুমসি উল প্রোডাক্ট পাচলাম বমলো আজ হাকা তুমকে

0: jirpo jirpi atum bangso music karju pen nangli tumning in sampiklo pusi nili kroilo nili debarma ji aphan ningching dukpiklo abari ma music puthot kepache thank to akabor ike ningro chop binonglo nangli tum adungare abari mir dong prakso aputhak social media chatai along pache thang ikta pusi nili nangli tum aphan chuningri iklo nangli bangso akabor ipena jok kapre ka tumta abarim indian music pen ka chirap chitto du igvekje nili ka chinghon dedara pindap ja khong inquire troxi arnike dr apj abdul kalam kithi arnilo dr kalam penang an aphan kapre kaprek atowar pen aning ke parung amunit sita alangli aningalo ke kaita inut thanbang asonsi cheman bom alangli ge osomar la pen richo e jang atum aphan kaita the dunga kemang kepa pleng ji aphan aning parung pon pik pik apoti ton chi chi la so arui ke guru purnima arong ajere talan ikpo ইলি তুমা পোয়া পেয়কে কে চেংসিয়া কুরুলো স্কুল থান বাংকে ইলি তুমা ফান গিয়ানসি নাং থানলো গুরু পূর্ণিমাকে কাদো কবি আকুরুয়া তুমতা নিং আকলং পেন কাচুরো পাজিরা পড়ল কাদো কবি আকুরুয়া ফান্তা নিলিহীন পেন নিং আকলং আকাডম পাজড়িগল জিরপি জিরপুম পেনাঙা রুয়া ফিকে ইলি তুম হেমপ্রেক কেলং আর্নি থেদুং রঙা জেতা তালন্দুন পো পাই পাইক্রে ফ আর্নিকে আনুতিন ইন্ডিয়ান আফান্তা নিংকারং আর্নিল বাংসু আর্নি কে লাখা উন এ পিন দেট আপিন পো আতুম আফান নিংকাচে মাথা দাম আর্নিল আলাংলি তুম দেট পি হেম্প্রে কেলং জি আফান মেথাং প্রাণময়ী চিপি দেটল আলাংলি তুম প্রাণ কা চিপি লাপেন আহির জুমিয়া জয়নিসি পিনি ইলি তুমারি দেং তিরঙ্গা আলামা দুল বাংসু আলামা আলং কে ইলি তুম দেট চারিয়ারন আমুমাং দুল জিরপি জিরপো আতুম কেদামতাং পেনাঙা নিংকান কে হর ঘর তিরঙ্গা কেঙ্কাম দেট পিয়ারলো ইসি কাপ্রেক আতো মন পেন পচেরাবলো আদন তিন আক্রং তিন সিতামে তিরঙ্গা আলামা রং আজেসি দুথিবলো লাসো নিংকান সিতামে হর ঘর তিরঙ্গা কেঙ্কাম নিং আক্রং পেন আডিপি ইকলোনাং মেথাঙা হেম আলং মান পেং পেন তিরঙ্গা আলামা পাংজারলোনাং জিরপো জিরপি আতুম আনিংকান ওয়াং তা পাই পাই ক্রিফ নাংলি লি আপ্রাং নাংলি তুম নিলিফান আসন সন বিদি সুরে লাপেন কেমাথা আকিদু নাংলুলো পিনিং লেথত নাংলি তুম বিদি সুরে মাইগব আলং নাংলু ইথা নীলি নাংলি তুম আকিদু আফান চুহং একদিন পো জিরপি জিরপো আতুম মন কে বাদ আলং পিনি কে লান চল মোনাং ক্লাং ইলি তুম পুথত দেত আরার আকি মিয়া কেমাং নিং কি রুং আলাম আকি মিয়া কাবর ইয়ালাম পেন চিতং ছুল নাং তাংতে দো মে থাক মে কার্ডম
1: লাপন আপনাংলি তুম আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাচেটাক ছেং ইংডেং ফারোই সিরা থমকে প্রাথ্রক মন কি বাদ আজামেক আলং প্রাইম মিনিস্টার কে হাই নরেন্দ্র মোদি আনিং আর লো লাম থেকে যাই কার্বি আলাম লারপেন আরজু ইকলং টাংলো লাকি আকাশবাণী ডিফু আদুন্ত

কার্ডম লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু বিরতার রিঠা বিরতার পড়িয়াবাং নীলি মদন সিং রংফার আসাম লং লং কেথে আসাব ও লং সান্দ লং কেথে ডিস্ট্রিক আলং আলং পেনালং লং সান্দ বন্টার ডিস্ট্রিক ক্যাব আলং রং ফারুনের ক্যাবরা ক্যাব লং পেরসি দোলাং লং কেথে আজক আপার আসাম শিবসাগর সরাইদেউ লাপেন জোরহাট ডিস্ট্রিক আলং খি দাঁত কানো হক আফাই অং নাইল ননে বয় লঙ্কেথিয়া হুট লাখ থ্রক সিরাশ্রী ফোকেব রাইসি আনসো সেয়ারাত কিসুং ফোনাংল লঙ্কেথে পেন পাতুমি পুথত বাংফ্লিয়া মুলুক আপ্রাণ দাম নাংল বাংসং বং শিবসাগর আলং বাংগেথম সরাইদেউ আলং ইনুট আপ্রাণ দামল বাংসো পেন হাওয়ার আরল লঙ্কেথে পেন আপ্রাণ কে দাম আফায় বাং থ্রক কেবরা ফো আন প্লেং টাংল আসাম এস ডি আর এ পেন কেথান কে পাচিনিয়া টেঙ্কে সুরি ফোকেবা থ্রকরা ফারু থ্রকরা থ্রক হেক্টর আনসোসে কেটিকি কাং হয় আলংলি লাং ইংলুমল লাং কেথে পেন কিসুং কে ফোনাং আরাটা ফান কেপাং নিপন কে চেপাচং আহেম আলং লাক ইসিরা সুরি ক্রিফো আনসোসে আমলুক চেপাচং ফনল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু আসাম আলং লং কেথে পেন খি দাঁত কানো হক আপুথাক নিং দুকল আলংলি সোশিয়াল মিডিয়া পেন লামথে কে পাকলাং আহুত কিনিংজি লাম কেথে পেন কিসুং কে ফোনাং দো আনারাত লাপেন আলংলি তুম আফান কেরাই কম আফান কাম কে ক্লেম পন আতুম দো আনাফান মেসেন পেন কে পাদো আফান আরনাম আলং হিরচুমি হাংল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি পাতুমি চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন টেলিফোন পেন চিঙ্কি লো লাপেন লং কেথে পেন খি দাঁত কানে হক আপুথাক চিনি পনল তিলুফুন পেন কিচিং কি আহুত আকে হাই চিফ মিনিস্টার লং কেথে পেন কিসুং কে ফোনাং আরাটা ফান স্টেট গভর্নমেন্ট পেন কাম কে ক্লেম লাপেন থে কেরাপ কে পিপন আপুথাক প্রাইম মিনিস্টার আফান থান পাচিনি পনল সেন্ট্রেল গভর্নমেন্ট লং কেথে পেন কিসুং কে ফোনাং আরাট ফান কেরাপ কি পিজি আফান আকে হাই প্রাইম মিনিস্টার চেচাকল গভর্নমেন্ট লং কেথে আজও কিসু কেপাংডাং লংলে আফান কাম ক্লেম বমলপু সেন্ট্রেল ফরেন এফেয়ার্স মিনিস্টার পবিত্র মার্গেরিটা লামথে পাকলাংল আলাং লিকিনিংজি কে লাং কেথে আজু কেলো আফান সুরি ক্যাপ কিলোগ্রাম ব্লিচিং পাউডার লাপেন্টে সুরি থ্রক্সিরা তকবর ফোকেপ লিটার ফেনাইল সিক ডাংল রাডা রিপ্রেজেন্টেটিভ আতুমতা লাং কেথে আজু কিশো কেপাংডাং লংলে আফান বর ইপনলপু আলাং লিনিংজিল গভর্নমেন্ট পেন আপার্টা অংডুং অর্গেনাইজেশন আতুম আসন আসন আকেরা পিপন বমল পুটা আলাংলি নিংজেল পুনাথু সেন্ট্রাল মিনিস্টার সর্বানন্দ সনওয়াল লাপেন বিজেপি স্টেট প্রেসিডেন্ট দিলীপ শইকীয়া পাতুমি শিবসাগর আলং দাম শ্রীলঙ্কেথে আহাবার আলং লাংচারি পন

লাংগেথে পেন খি দাত কান হক আর রিপোর্ট সেন্ট্রেল গভর্নমেন্ট আফান পাজির পন পপু দিলীপ শইকিয়া থান পাচি নিপন্ড। চিফ মিনিষ্টার ড হিমন্ত বিশ্ব শর্মা কিনিং জে কে পাই পাই চেকলো আংবং রেহেবিলিটেশন আকাম পাংচেংপ কেবিনেট আমায় আফি পাতুমিয়া লাংলি বিরতা কে পাচে টাকা ঠেংনো কিনিং জে কে লাংখে থে পেন খি দাত কান হক আপুথা কিচিনি উন আফান সেন্ট্রেল গভর্নমেন্ট ইসি টিম আসাম আলং বাংটাংল হাওয়ার আলোয়া কিমি প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজ আংহয় কে বাদ পেন পিনিং এডুকেশন আনিং কান পেন মরান মটক টাই আহুম সুতিয়াল পেন কুশ রাজবংশী আখাই আফান কেপাডো আংহয় আফাই ইসিসি পাবাতপ বাংস আলাম চিফ মিনিষ্টার ড হিমন্ত বিশ্ব শর্মা পেনসি পাতুমি লামথে পাকলাংল আলাংলি কিনিং জে কে হাওয়ার আলো লাং কেসান বম আজক নন শিবসাগর লাপেন্টে সরাইদেউ ডিস্ট্রিক্ট আটক আজোতা হরমহরতার পন উনপ আলাংলি পুথত কিনিং জে কে পাই পাই নিফাই কেথম পেন অরুণোদয় স্কিম পুথত পাংচেং থুপ। প্রহ্লাদ যোশী সেন্ট্রেল এডুকেশন মিনিষ্টার মানপ আকেহাই যোশী আফা নন কনজুমার এফেয়ার্স লাপেন্টে ফুড লাপেন্টে পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিষ্টার পেন আপার্টা এডুকেশন মিনিষ্টার এডিশনেল আরপু পেকল পুনাথু প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সেন্ট্রেল মিনিষ্টার ধর্মেন্দ্র প্রধান আরপু পেন কেচি এওয়ালো ডেংপনল। প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পিনি আর্নি পরফাই ক্রিসি আকাশবাণী মন কি বাত প্রোগ্রাম পেন ডেট কাপ্রেক আর ডেট আথেংন আমেনা আনিং আলাম থান পাচি নিপনল বাংসুক প্রোগ্রাম ইংডেং ফারুসিরা থংকেপা থেরকল। অনহৎ সিং কানাডা আলং কেপাডু জুনিয়র ওয়ার্ল্ড স্কোয়াড কেপাথু চ্যাম্পিয়নশিপ মানসি ফুরকিমো আলং আমেনা আমেন চেতকল আলাংলি হেলো ডেট পেন আফ্রাংসি স্কোয়াশ প্লেয়ার জুনিয়র ওয়ার্ল্ড স্কোয়াশ কেপাথু চ্যাম্পিয়ন কেমান চেং আবাংল বিনি বীরটাকে পানসি ইংটনে কবলো

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্কে বাংলাকে মিডিয়াম ওয়েবলং মিটার্স ফারুপ্লিরা ক্রি সিরা টকবর ফো কিলহার চালং ফারু ঠক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম এলং কে ফারু ইসিরা ইসিরা টকবর ঠক মেগা হার্স পিনিকে জাখং নিফা ইংকরা থ্রক ভোম কুরুয়ারনি

লাপুয়ানা প্রণালিতুম গুয়াহাটি পেনকে পাশে তা কার্বিয়া জাইমেক আর জিকলং টাংলো লাকে আকাশবাণী টিফু জাইমেকি ওয়াং বম লাকে এফ এম বেনলং পেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সিরকে লাপে নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ আলং পেন সেতা নানিতুম আকাশবাণী টিফু আলং পেন জাইমেকে পাশে তাক আর্জুলং ইকচি আদুন্ঠু নন স্টুডিও ঘুরিয়া পরপর ফাই প্লিরাম নি থংকেপ চক টাংলো লাসে ননালিতুম ডিমাসা লুনবাড়ী মালুন আজাইমেক আং ডেং আলং পেন ভীমা কেম্প্রাই কিলুন ডিমাসা লুনবাড়ী মালুন আর্চিক লংপো

লাপোয়ানা প্রণালীটো বড় লুণবাড়ি মালুন আজাই মেক আংদেং লং পেন কাপড়ে কাপড়ে বড় লুণবাড়ি মালুন আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী ত্রিপুরা।

0: lang li tumhani puke e kangtung ke kai kita here juminang pidun verno ni li phan la pulo la ansu se here juminang pidun lo teni li tal ansu se klem dun thek po dam dun thek po la lo
1: tangte ko son pen sinang li tum ka chi ni ni la je la da program do ji pulo te nang li tum ali ra cham ki palang mi dun ji phan ke dam dam ke ko son men se ka chi ni la
0: nilitum phan alanglitum nang contact po ladet sinilitum chinini la hedi bang adina tarik nang than po la pente design sitanang chelo po nonason usu birthday ningkani si bustami alangtum nang chethan po baningkan hini busitanang chethan po akwamuk hem bangke nilitum bia ala adamasar busitami alanglitum mang chethan po la pente engagement pisoke hang bustami ang chethan po la soating ben sinilitum ta claim claim la pente la nang hang kosong si kacini ma po bangke alang litum nang hang nang ji la nang kubor nang ji la biarta nang pilo pelatang te ansi nilitum ta dina tarik cini po la pente kunat arong ma kupu ma hedi la hai details en po ansi nilitum ta dundun
1: tangte pini ke aporta doig olopot pini ajai mega bangke la po anling toni kolone nangli nilitum nangke chohang nangke chopha teng pen ke wang pot nangli phansita me kardom pipa jirlo la pente nangli ke klema sailong anso se arnam le hier juminang pa pidun bomlo ne
0: choro pegla kardom
2: rongro bajai mek angdeng along pen not he nangli tu event planner urmi rong pipi lapen hutbang phi tracy rong pipi angbong chihu chiputalam jir archiklong tanglo lake akashwani tipu adun tu eson kinangsot ke pachini alam jir archik tha kinangsot ke pachini alam jir rabang kila puhelo nali tumjong si chuning rialun jir arjing tung pulotangte alom biloma jai mek along le whatsapp nanglo iknon whatsapp number ke 94768 80085 WhatsApp along ke tok nang jike lapu hello jai meg amen labang kinalitum alom bilom pu nang tok ignon komat si kilun ma nang litum lun se pu mate lun se pia men se ta nang lo nang tok ignon alun ala alun alam the asap so tok ik nang ji karjugang tunga tum ke dua de mate rong amen se ta nang litum nang che tok ignon nang ji alom biloma jai mek iruya long batai hini sirot parju chot lake bhom kuruar ni ada por phai ner kebra mini thong keb apor lapen ajo por phai sir kebra mini thong keb apor kenang sot ke pachine alam jer bangke lapuanik chotlo adun tu eson kenang sot ke pachine alam jer bangke lapu hello iphu ke so puchi chini lote peder de pin pen doctor along chipaklang dam serak nangji athima labang so aphu ke so ke malaria ke so mande ta the doctor atum ke thana teng pen vi sat lang klem nang ji ajo me ke janga hot se tan ali tum chiti malan chihing nang ji hem kom hem ra long bab bi pangram long le det nang ji jong sia kangram do pulutang te nang li tum pang the pa mi nang ji langbung lang plep anta pa vi det nang ji jong si do pulote la so adima long bleaching powder mate bleaching aduk rik kalite tai nang ji কেথু কংচিয়া হরমোনটা হেমকম হেমরায়ালং ওয়ার্থাপ থেডেড্রা এলং আদিম হিলিক হুটপেন হালাডাকসি ওয়ার্ডাম চট নংজি লাংকিপালিয়া পাইপ টেপ লাপেন লাংকিপাংপেন আটিবুক জংসি কোনাটনিয়া কেবাক ডু পুলোতাংতে মার্থিন পামি নংজি নিংচি বিকথা আর্নি কংসামা পড়লোতে নংলিতুম হেমার লোপেন চিটিম কিপ্লুং আসাই ক্লেম নংজি লাহায়া সাইকে হিজুং মিহিকার উট ফেয়া মেকেথর লাপেন নন মালম হিথি কুলারালং নাগিকলং চিঠিমাপি কিপলুঙা দোয়াই হে হুই থর লাপেন কাইনাংজি কেনাংসট কে পাচিনি আলাম জের বাংকে লাপুয়ানিক চটলো আদুন্ঠু পিনি আসাম আসার লামথে আর্জুক থা বগলাপুয়া ফান কুম কে পারত মাতে কেথেক থেয়া ফান কাচিকি লামথে কে মান কে লাপু হেলো হাকুয়া হুট ইনুট আমি দুলো আজারা কামতা বাঙাটেং আমাং ক্লেম দুন থেকথে লাসি আমেনকে বগুলাপো পুসি ইর ককলো থাংতা থেকথে তাংদের আমিলে কুপুসি কুমকে রত থেকজি লাংমা লাসন আমিদ আফানসি কুমকে পারত পুলোতে থাংতা কে থেকথে আমিদ আফানসি কাম কাপিং খাট মাতে কাছু টয়পু আলাম থে লাপেন থেক সেরাবাং সেটা আমি থাংকে কেথে

লাগে আকাশবাণী ডিফু যাই মেকি বাং বোম লাগে এফ এম বেন লং পেন মেঘাহার্স ফারুই সিরা তকবর সিরকে লাপেন নিউজ অন এয়ার মোবাইল এবালং পেনসে তানালিতু আকাশবাণী ডিফু লং পেন যাই মেকে পাচ্ছে তাক আর্জলং ইকজে আদুন্থু কার্বিলুন পারিমালুনা যাই মেক আং ডেং লং পেন সিনোদ রং ফার কিলুন বং ওই আলুন আর্জুক থা

0: 땅은 랑디아공 디본드지홀봉 나시랑식소아동 시루카라이기본 푸리아지론 벤루카라이용랭틴방 땅롱 เอเฮเรงทิงปาเตปังตังตงรือไหตังยองติงคูปาลิงปนกอลกันทีดังกอลคินดังอังสงบังสัมพรีบูลันพรงทีมีปังไอ้ bằng tăng long xin bằng tăng long di an sam phi bồ lan long ai thi thi me pa lang pa an non ring thin bằng lang bằng tăng long เซรุลันอุรุกลงเซรุลันอาลงทินปังตังตงเซอันนัมซาปะปะอุปาลินทรงมูซิงเกรงมุนตาลองทีลวารุนยองดัมซาเล กีปนตะซะเลกีปนบงสังอาปูรมปูหีลูกังตน
1: কার্বিলুন বা রিমালুনা জাইমেক আংদেং লং পেন লাপুয়ানা পর্ণালিতু কাপ্রে কাপ্রে কার্বি লুন বা রিমালুন আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী টিপু।
2: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
3: সলাওক সলাওক অভ্যাস সলাওক, এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয় জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।

0: kimimi dukok lasi osomar phan kai ke aning karong pen kiduji aphan api apotum akang hon kenang sot lasualong osomar phan bang pen ke pang barabang klemik nangne osomara tumpen ke churap ki junrap along kaching ki pen osomara ningar lualam kachini lapen osomara tum ke bor ialong aning kirung aning ke pathe tami akenang sot athe jong si osomara phan aning pathe the putangte aning ki bi aning ke oi dukok ta the osomara tum a okapran ke messenger phan chepang the rasai sitami kapachini ke than kenang sot arniwang langa chinglu lapen piria ke terte kaching thang kachelar voi arni sialong phongni asu kaching thi laki ada prang lapen ajo megjang ji aprang aja chuchi aprang ari gachar sam lapen bar pi bar su damdet pen ari gachar sam takenang so lapen kai keta ari chimi kaching tip kachapang thir lapen lang ke mi gi jun lahai sitame kachelang kenang so tangte non puthot osomaratum kacholong a ke so lapen koson se kaching rai jima la so pu thak le non che than dam thuna obesity laki ke cho open a ja kong kache padam de a jo ke the alin ke ong pen a ke so la so phan che pa jok laki exercise ke claim lapen ke cho ke jun kache re kache lang anemia laki e bang along iron ke jo ma jok a ke so la so phan kaching rai jia phan ke cho nang jia son laki paleng arvo nok lang langdung কিচো আকেনাং সট আমি কাছে চারছি লাকি উসুমারাতুম অংডুং টিভি মোবাইল কেলাং আজক লাহাই পেন কাছে পাজক জি প্লোটাংটি উসুমারা ফান হং কে পাজয়া বাংসি অংডুং আপর পিনাংজি আসো কেসু লাকি উসুমারাতুম আসো কাচিং থি পামে মে লাপেন আকে ডক আসন কেচো কে অং আজক সি লাবাং সো কেসু কাচুলং লাসো কেসু পেন চে পাজক জি প্লোটাংটি আর্নিসিয়া লং ফংনি আসো কাচিং থি লাপেন সফট ড্রিঙ্কস মাটি লাংকাং সাম লাকে স্প্রাইট কোকা কোলা ফান্টা লাহাই কিজু না ব্যাং কে পাজুম নাংজি কেরাং সাম লাপেন কিজুত সিপ কাপাচিনি লাকে ওসোমার আ ও কাপ্রান কে পামি সেন আফান ইলিটুম ওসোমার আফান কাপানং পিমা ওসোমার আতুম আফান কেসো পেন কে পাজক জি আফান আপোরা তিং পেন বিজি কি পিডন্তা কেনাং সাম লাপেন আমেক আসু লাহাই সিতামি আপর আপর পেন ডক্টর লং কে পাকলাংরাম নাংজি আফানসি পাচিনি ল লাপুয়ানসি পিনি ওসমার অক প্রাণ কে মিসেন জিয়া পুথাক লামজির কে থান কাং টনিক ল
1: লামজির জামেক আং ডেং লং পেন নন হেড নাগলি টু সেঙ্গান কি মিয়া হিন পেন ওজমারা তুমা অগপ্রাণ কিমি সেনজিয়া পুথাক লামজির কে থান আর্জিগলং টাংল লাগে আকাশবাণী টিফু
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী ডিফু অলং আসন আসন কাপাচে থাঙাবার সাইড পুতেমাতি হ
3: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
2: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
3: কাপাচে থাঙমে আসন তে দোপিকল আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাছে পিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
2: এন্তে কোসন লো পাচিনি পো কোদাক লো কা হুমরি দাম নাং জিকে
3: লাদাক লো আকাশবাণী ডিফুয় লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
2: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
3: ওয়াং ইক নই লাদা আকাশবাণী দিফু আলং
1: লাকে আকাশবাণী দিফু চাই মে কিবাং বম লাকে এফ এম পেন আলং পেন মে ঘার্স ফারুই সিরা তকবার সির কে লাপে নিউজ অন এয়ার মোবাইল এবালং পেন সিতান আলিতুম আকাশবাণী দিফু আলং পেন চাই মেকে পাচে থাক আর্জলং ইকজি আদুন্থু সাংপি মার জাইমেক আং ডেং অলং পেন বিউটি পার্লার আপু থাক বিউটিশিয়ান কাজক ইং টিপি লাপেন হুটবাং ফি হুনমিলি ক্রোপিয়াং বং চিহু চিপুরা রামজির নাংলিতুম আর্জিক দুন থাক

0: Okay, 800 pence is starting. Lapen ke clean up abang ke 400 pence is starting.
1: ফেসিয়াল বলতে আমাহাং কে সাফা লো মা আমাদের পিলো একজিমা
0: লালাও ফেসিয়াল পুপু কিছুমান তুমকে নারজু ও হে ফেসিয়াল পুপু ভালো
1: তুম তাতো কম মাটি দে
0: লাপেন কে ফেসিয়াল কে লালো ইতুম চিলাং ডামলো পুলোতে চেকিয়ার কে পি নামাহাং লাপেন কা চেকিয়ার আমাহাং প্রেক পিক যেনেবা ইসি তুম এক্সাম্পল এন ডামলো পুলোতে মিরা রং লে তুম চ এ পুসে তামে লানা লো পুলোতে মি ও তিতি লানা নে পুলোতে মিমি দে তিতি সোন সে লাস ইমাহাং সে তামে ইচু সে তামে চেকিয়ার পিক নাং জি তুম চেকিয়ার লো পুলোতে মেলো মানে লা ফেসিয়াল হাই করি লো পুলোতে রিঙ্কলস কেবাং তং আমহাং লা সার্পি মার তুম বা পুসুতামে আলোসু তুম কোরজাং তুম সুতামে পিগমেন্টেশন হাই কেবাং দুদু হে আমহাং কি বাং এদি আপর পেপেন লাকে কাচিলানা দুন দিয়ে পড়লো মিথাং স্কিন চিলাং লিপিন পেন ক্রিম দাক এন্ডন তাপ আপতলো লহাই বাংকে ফেসিয়াল লহাই করি দুন পুলোতে সাপ ও লহাই বাংকে চান্সেস কম পিক রিঙ্কলস কেবাং লাপেন কে আমাহাং স্কিন ও পিপিমা প্রবলেম কিদো হে যেবা পিম্পলস লাহাই কিবাং একনি লাহাই কিবাং হাই সে তামে মানে চান্সেস কম ও লো লাহাই বাংকে
1: লা ফেসিয়াল কে এফং লা পু ক্লেম নটি ক্লেম বেড়ং পয়ালো মানে সাফা বেড়ং পয়ালো মানে গাছ ক্লো জন্মাং কুসি তামে হে
0: এনে সাফা বেড় সিকি মে আথে মানে নলম কে ডিফু লম সে তামে না হোক সে তামে পলিউশন কে দোপিগল সাপো বাক সে তামে মাহাং কে তে লাই দোকক দিতি তো ফেস ওয়াশ চট বা সাবুন পেন মাহাং আছিং মোর চট কে লাই হর মু কাকে নাং ক্লিন আপ বা ফেসিয়াল কে করিবেক নাং জি মাহাং কে তে লাই কে পাকা কাপান বাংকে
1: তাংকে লা ফেসিয়াল কে কুরি কে কোন আন বাক আপর এন ল
0: ফেসিয়াল বাং কে কেওং নাই ল ওয়ান আওয়ার্স বা কে নাং জি আথে মাসাজ কুড়ি নাঙ্কক তিতি মা তিতি আর রিল হাই আনতা কুড়ি নাঙ্কক তিতি লাসে ওয়ান ওয়ান আওয়ার্স কে নাঙ্কক তিতি ফেসিয়াল করি বাংকে
1: তাতে নন নাং লিগে না মি থাং আকুলা তা চিংপু এর লাসি নাংলি ফান আং তান নন লা পার্লার পেন বেহেরে সে তামি নাং হ্যাং বাং ডুডুম আনন আসন কে লা আপর লগে মাতি দি আদামাসার টাং হ কোনানে বার্থডে টাং হ মাতি রিং সিরিমনি টাং হ লাসন লং সে তামি নাংলি ফান নাং হ্যাং হ্যাং মা
0: হ দো নাকি হ্যাং দো তো ইলি কার্বিং লং কাং লং অন বাং গেনি কে দাম লং সিকে দোলো হামব্রেন তাং হ কে খেরনি লহাই লম অন তানি হান বিয়া নাং হ্যাং বাং দো লপু বালি পুথার নাথ মানে মেক আপ সিজন লোতে মেক আপ হান কে নাং হ্যাং বাং দো তো না কার্বিং লং কাং অন বাং কে দাম দাম লো হ্যাঁ উন আন কে
1: তাতে নাংলি নাং হাং লো পোলোতে নাংলি নুবেত তং কে দাম দাম মা মাতে নাং রিয়া সাং হো তা চেপন এক ইক লো নাংলি
0: নিরিয়া সাং হো নে চেপন পন মানে হেল্পার ইনু চেপন পন
1: কেছে রাবরা বাড়ি
0: কেছে রাবরা বাড়ি তো
1: তাংতে নাংলি লা কাপাং ই হরমু লা পার্লার লং হরমু আন কে কোনাত পেন্সি কে ওয়ান ওয়ান লো
0: কালাং লা নি হরমু কুছি ওয়ান হাই কে প্রাই কে নি গুয়াহাটি পেন্সি কে ওয়ান কে অং লাপেন কে দিমাপুর পেন তা ওয়ান ওয়ান ইসি হিনি হরমুকে সেটা আমি প্রায় কে অংনায় হরমুকে ওয়ান ওয়ান কে নিয়ে গুয়াহাটি পেন্সি নিয়ে এসছি ওয়ান কে অং
1: তাতে নাংলি পার্লার কুপো না ঠুলো নন কাচিং পুদু নিকে
0: পিরবি মার্কেট না পিরবি মার্কেট লা কার্বি হোটেল দো মাতি দি লসোয়া বিল্ডিং আথাক সিবা সেকেন্ড ফ্লোর লং
1: তাতে নাংলি লং নন বাংকো আন বাক নাংলি কিছে রাব দুন দো ল নাংলি পার্লার লং স্টাফ ল হে বাংকো আন বাক দো ল
0: নন মত কে ভাইনি বেতলাং স্টাফ কে ইনুট বেতলাং ইনুট বাংকে হেল্পার চটলাং কে থে কালি দেলাং মাতি দিস তামি না কে জয় পেন্সেলাং পানথান পন বমলো কে জয় পেন্সি নে পাথেক লো লাং পান বাংকে ইনুট বাংকে স্যালারি টাইপ সি নে বিপন লো স্যালারি সি বিপন বমলো ইনুট পান বাংকে স্টাফ বিপন লো হে আথে ইনুভেট কে উন এডে জি আলো আহুত পেন কে মুনি দো হুদাসন কে হেল্পার নাং কক্রিতি স্টাফ সামি নাং কক্রিতি হেদি স্টামি হালা নে স্যালারি কে পিপন বেগ বাং তালা এক্সপার্ট ও কে কালি লাং মানে সোন সোনে কাম কে থেক লো কে কাচারি তানি হাং ও পো জয় নে সি নে লাং হান কি জয় পেন সি নে বিপন লো হে মানে আনি হাং ও পো জয় নে সি কিবি তা কিবি পন লো কো উন আন কে নে তামে পাথেক জি ফান সি তা বর ইলো থান পন বম জালো হে
1: তাতে নন নাং পার্লার লং কুমার নে মানে নাং চালি দুনলাং তুম তা দু ইক মা
0: দো নাং চালি দুনলাং পকে দে দু কে দো হে স্তামি নে ব্যাং সে পর চি পি থেকে দে দিতি লল স্তামি নে আপর কে নি উন আনে চি পি থু জি নি প্রাং দা কচারলি জেনি হাং তুম স্তামি আং পেন কে সার্টিফিকেট কি পি জি সার্টিফিকেট কি পি জি আবার সাইতানি মানে কে ক্লেম পন জি কে নিং হ্যাং হে নিলি লং চা নাং চালি দুন বাং দো পুলোতে সার্টিফিকেট সে তামি লং পঞ্জি মোকে

0: ตั้งแต่นางลีลองหลับฟิเชียลปันนะเบเฮเรกุปปี้มาคิดดูนางเหลือซับซับท่านป้อนจมจมีมาฟิเชียลเกมหังกังมูร์ปุ๋ลมาติลาเซียซอนกับเพร็กตะดุลังมาติซับซับซับท่านป้อนท่าลาริเดียวการ์จอร์รัตทุมาพัน
1: ลาโลฟิเชียลปุ๋บังเกลักเกอิมหังอพันโลคลีนอัพสตามีมหังพันโลสตามีคลีนอัพเกลักเกอิมหังอันโจจีมหังเป็นอาจิทกันสตามีฟิเชียลโลปุ๋ลเตลาอินิงอันตะลงปนจีอินิงอันนุงอันนัดลาเป็นแกอารีลงปนจีฟิเชียลกุรีบังเกลาเป็นแกเปดิคิวร์ปุบังเกลาแกเก่งคังรอยพันล็อกเตอร
0: ์
1: คิสมันซาร์พีตุมแกอินคูบอตเอปุโลเตอริกมันแกเก่งอะโกจิงรอนเอเดตีมาเต
0: อ
1: ังเกลาเพรกเนนซีตุมตาเก่งแกจิงรอนเออังเกมันแกลาฮุสันปักเก่งตะคังเอเดตีมาเตดีลามาสัชจะลงปนปอเปดิคิวร์กุรีลงบังเกมินิคิวร์บังเกลาแกรีมาสัชจะบังล็อเป็นแค่ straightening แค่ละแค่ชูปากเองล้อ smoothening สุดท้ายเมื่ออาชูปากเองอ่ะส่วนล้อสุดท้ายเมื่อละบางแค่ ironing โอเอ ironing บางพีโอเอจะล้อ smoothing บางแค
0: ่
1: ละเป็นแค่ rebonding ปุ๊บปัวบางแค่ละอาชูชูปากเองตั้งอ่ะตุ้มละป่ะนอนอ่ะพีกี่บางทัวชูเฮดีกับปากเองทัวพันสิละบางแค่ rebonding ปุ๊บปัวแค่ละ keratin treatment ปุ๊บปัวดู keratin treatment อ่ะบางแค่non nom ke no tin ta color chivit po straight kuri pong ka chu hino et eti do do he de la security treatment a bang ke la ka chu ka protect a phan lo mane a chu pa damage me lo he a chu pa protect phan dong ke la nanoplastasia putala son lo nanoplastasia bang la son lo a chu chi pa king po ang ke color with don det po ba color with det pen a chu chi pa king de la tum bang ke plastic a son a chu chi pla chi plang de ti mane vung lam ti jalo la putula to machu son hedi na son chi mande de ti lo pursi ang de ti ja he
0: mane la ichu pa king ke prang lo te color bang ke chi hinang ne lo pe lo bo
1: mane nang chu chi pa king ipote color bang chi vit vet nang ji color bang chi vit color chi vit det pen se a chu pa king lo pote la ke me cho det a chances do kok ti ti la se chu chi pa king ji polote color bang ke avoid nang ji basically ako jong si color ta do kok straightening ta kurina kok po bang lo polote nang keratin treatment ba la nanoplastasia botox la hai bang ku kuri do nang kok ti lo la se ke spa odoji oiling spa ke la lo
0: la sa chu phano bo
1: e chu phando straight kuri det lo polote la protein ki pidun don he de la lo massage talong ponji la da ke ke oiling talola kisamana tum ke praiba ke la ke kisamana tum get a phuk chu rot ta ho ti hang ke su bu ke dawai chu che tum bang ke di oiling se na chukuri ri la so oiling na chukuri long bang ke plus a phu long massage talong po plus in ke la chu bang ta mane me po oil kulori lu plote he a chu bang ta ke dry tum lo plote oiling na kuri da ti chalo achu pa dry drelo oiling kurilo plote hede
0: tangte nangli bihek pen se nangli ning ke hang pulo ka pang ek mate ka pamat anathu la si nangli hematum sta me lupu anathu nang che don don ek ma
1: kala nang che don don pek ni pai ni po the family to manda nang che don don aning nang arong don olo ni me thang da kulat ka ching pu pen ke anso si si mane aning ka rong lo nang support don thulo la lo ni kulat ka ching pu nanga chirap don nai ke nili pope nili pai chirap don pick and lo
0: tang te nang li long non nang li parla ra long mane mana nang claim don thu ji pusita nang li ko pia qualification lo ke hang ko ka son tina thek e tang ji puluma mate son soni le thek chot han chot sita me nang li ponik pon nang li parla ra lo
1: nili pan ke joy ke ne ke thek et sik nang ji a the thek thilo putya ko ne ria lang phan than thu nang kok ti la pen ke than lo pulote aporta nang che te tima ti dil ase un plote ne ke mane expert tang kam ke thek tang ha to man sine e bipon kang tung he a the mane parlor ki milo plote ne nili customer tum se ta me staff ki milong pen ke od edet ti che od ha helo la tum ke the expert pen se od mane chiklaming tung ma ti expert pen si mane a chu kang thi pon a chu chi pa keng pon official pon non thek thi tum pen ke che od hai he mate claim hai he mane ke thek tum pen se mane aris ta me pining tung jalo claiming tung jalo he de lalo ane expert lo plote me send it lo ni phan se ta me easy lo he
0: tang te nang li mo pen pu bom nang li ang tan se ta me ka pang e phan dam dam pu la si nang li hada ka pang e dam ki just a mahang a face chot pa mate to tell you a bangar john la make up la chu bin ni anta nang li lo design ke
1: ku ni lo

0: মেকআপ কিছুমান নাকি মেকআপ বং বং প বাং জুই দিতি তুমি তো সেটা মেনি লি বাং কে রাপলি মেকআপ লোপলতে ফেস মেকআপ দে লোপতে আচু আচু দে ড্রেসিং কুপি মা ইন্দুত আ কয়না মানে কাছি বিয়া লোপলতে আদাম ফি লো হে কয়না ল লাজং সি মানে ল্যাংলো দাকনাং বা কোসন মা চকছি মা যা যে মা লাগে সব নিলে সে ল্যাংডন ল বাং কে পিপি মা নাং জি আন্দা আচু লং লা মির কে সে মানে এভরিথিং ল কপি মা কইনা কে নাং জি কইনা কে জাস্ট অ্যাড্রেস জি ঠিক নাং চটে দিল
1: লা ফুলং লা মির হাই কে সেক আনা নালি টুক টুক পন পন লমা
0: উম কলাং
1: আদাম ফি বাং গা পেরি জি সিক চট
0: লা পন পেরি জি সিক পো লা পেন কে লা জুয়েলারি লা হাই লেগ রয় লা হাই জি সিক পো লা আঞ্চল লা বাদ বাকি কে পাং এ আসন সন মা স্টাইল বাং নাং আর জু পো লা সোনা স্টাইল সিনাং জি আচু সেটা মে নে লা সোনা চুবি সিনাং জি মিয়ার সেটা মে নে লা সোনাং জি পলতে মানে কাস্টমার কপি মা নিং কি হ্যাং লাসনি তুমি ক্লেম পিলো পেন কে আনিং পাং সামনাং কলো হে বাং আনিং কি হ্যাং পেন সিনাং পুলো পোতে এলি কে আনিং কি হ্যাং তেং সে ক্লেম নাং কক মাতে সোনা স্টাইল সিনাং জি মেক আপ সেটা মে হেভি নাং নে লাইট নাং নে পেসামি নে তুম লা সো তেং সিনি তুমি পি পনলো
1: বাং কপি মা কিপু
0: বাং পিমা
1: তাংতে না রংলি তুমলা দাক আ পার্লার লং মাতা কে বাং বাং দুমা লা বিয়া ফান বপ নাং আছে পাং ই ই হে তা সুন দা দুমা
0: ও নন মাত কে নিকলি কুলাট কে কি মিলাং প নন মাত কে নি লং বাং বেলাং সতা মিয়া প্রাং নি কে তো তো না কুলাট আ লম মা বাং কে বাং বাং লো নিলি ক্লেম দুন লং লো প্রাই কে নন লা লাস নি কে তো তো না পালার লং জেনেবা বিউটি প্যারাডাইস লং বাং কে বাইদো চেটো ওয়ে বাইদ চেদেও এই মানে নিমেথাং নে বাং থেক সেরা জৈনে বাইদ বাং এসে আনিং চিঠে দোলো হে আনিং চিঠে দো জৈনে সে ছিবাং ওই দা তেতিল দোকান সে তামিং কে প্রায় নিলে সে হ্যান্ডেল নাং লাভল নিলে সে লাং লাভল পি মাকে বাং আন্তা নিলে সে মানে কুসন ব হ্যান্ডেল দোন এতে দিল হে লাং দোন এতে দিল কাস্টমার ফান্স তামে তামে কে বাইদ পেন বাইদ হানাং জি পদম বাঙে বাইদ হাফান হাং সি লান সে বাইদ বাং বাং বাং লো লালো পার্লার লং কে ক্লেম বাং কে নে জয় কে কালি কিছুমান তুমি কে জয় এ জয় জয় উবুপু হে
1: জয় কে কাম কে আবে মাটি
0: লালো আর লো নি তুম কে আর লো সে ডকক তিতি আর নি আর বেজিং টাং নাং নে আহক লো হে সুতামে আর নি আর বেজিং টাং তে দেট পুসুতামে কাম বাং দুক পিক কে বুপ্রুপ দিতি ইনো আমনি রফান কপাং এ ইনো আমনি রফান যে মাসাজ কাকুরি কে তুম চাকং নাং কমা দিদি না চাকং গা চিপি মানে কাস্টমার ফান আনিং কপাং সাম নি তো মাকাম কে লালো মাতি কাস্টমার ফান কোসন সে আনিং পাং সাম জি মা কোসন সে স্যাটিসফাই কি পিজি মা লালো মাতি লাসে লা কামা থা কাস্টমার ফান কাচিং হন কাস্টমার ফান কোসন সে নি আনিং পাং সাম থেক জি মা লা কামা থা জয়নি হেদি মানে নি তো ইদুক তো
1: তাতে নাং লীলা নামে থাঙা কুলা চিং পুপে প্রাং আনুট কাপড় কা কুলার আর লং নি গান কো আট বা ক্লেম নন দ নাংলি
0: বাঙা পালার লং ক্লেম দন কে নিলে কে নি গান এইট ইয়ার্স ল এইট ইয়ার্স নাইন ইয়ার্স কে কে চক ল হে নাইন ইয়ার্স কে চক আন সে মিঠাং চিং পুল
1: তাতে নাংলি নন লম লা পাং এ আকর জাং তুম ফান কপি ল পুজি কে নন মা পাঙে থেক পিক পিক মাতি
0: অ লালো
1: আসি কো পি পি সি কি এনাং জি মা আয়ান মা পো হে থান পাচি নি এক জি মা
0: নন মা কোর জাং টং পান কে নি কে থান তে দে তা চক লা তোমা মে থান তা আপগ্রেড পিক পিক সো তা মে আচু কা কিস মা না কোর জাং টং মা আচু চি কে কে ফেস চি কে কে তুম তা দো ও লা পেন কে কা চেক চি মাত কে লা তোমা নি হাং পিক পিক সামে ইসি ক্লেম দ্যাট ইসি ক্লেম দ্যাট দিতি লা তুম কালার সে তা মে লার বয় দিতি কালারটা এসে চিবিত পো এসে চিবিত দেট এসে চিবিত পো লা দেট কালিলাং আকো স্ট্রেট আকুরি দন পিট পোলা তো মানে টাইম টেবল চিনি নে কাছে মাত ভাঙ্গে আনি হাং ও হেদে টাইম টেবল চিনি নে মানে ইচু ফান আসন হেনো ডাক জি লাসন ক্লেম লোপতে হলা তারপর প্রোটেক্ট দু নাং জি লাহাই বাং তুম বাং নান মানে মাথা থে হেদে লাসে চিমাত কে চিমাত দু নাং জি লা ফেন কে মেথাং দা চিকেয়ার দা চিকেয়ার চেট নাং জি ইচু ফান কে লা হেনো পুলোতে সব চিপাহি নোলো আচুকে কালার চিবে তা চিপে নোলো মাতে কেমিক্যাল লাংসে লো মাতে লাসে লা পিনে এপ পুসতামে চিপ প্রোটেক্ট দন তা কে নাং সট লামাঙ্কে কিছুমান তুঙ্গে কালার উইথ প মানে অয়েলিং তা করি রেল প্রায় কে ইচুকে তুমকে নলম পুদাম এলো পতে সব তা কেমিক্যাল হরমোং সেই মাতে কে এন কালার পুনন স্ট্রেটনিং পুনন সব তা শ্যাম্পু কন্ডিশনার হাই পেন ডাংলক তাই তুমকে কেমিক্যাল লংসে ল প্রাং প্রাং গেল হাই কে আবে মাতি লাসে প্রাং প্রাং তুমি কে আচুতা মে পিক পিক পিম প্লাম বোল হাই পেন সে ফু আচুতা চি বিট বিট ইংলিশ পিক পিক মাতি নন কেল হাই কে আবে পিন ল বেলেগ বেলেগ মানে প্রোডাক্ট হরমো কেমিক্যাল

0: Two naked odun tula banke Beauty Paradise la so bai do men banke akale se brengma na banke thoma bai do tum banke ne churo pega na pen tine ta ne atheni la tuma jo ni pen se ka charja pun lo
1: hello tangte pini nang li pen pen nang alam che thamang lo ko san se pang e nang ma buke la si pini ka por alam ta do ka pot nil de tum ka pamat mate ka pang e phuthak ke chingki che than ke la puan le ইংটন পানকগলো না লাসি নাংলি ফাঁসিতামি চোর ল নাংলি পুস্তামি লপ আনা পর নাঙ্গে চিপি দুন থেক পর পুঠত সুরি সুরি কার্ডম পাজে রেগলো
0: ও নীলি সিতামি নাং চুরু পিক আনো নাংলি তুম নাকি ফা পত লাসি নাং চুরু পিক আনো আকাশবাণী আহিন তুম ফান্তা লপে নাংলি তুম ফান আন তোমান তা মানে চুরু পিক আনলো কার্ডম
2: সাংপি মারাজাই মেক আং দেং লং পেন নন হেদাং লি তুম কাচক এং টিপি বিউটিশিয়ান লাপেন হুটবাংপি হুনমিলি ক্রোপিয়াংবং চিহুচিপু তালামজির আর্জিকটুন লং টাংলো লাকে আকাশবাণী দীপু আদুন্থু হিন্দি লামারজান কালিয়ালুন আজাইমেক আং ডেং আলং পেন ফাল্গুনি পাথাক কিলুন আলুন আর্জুইক থা আলুন আলাম থে সাওন মে তাংতে আর্জুইক থা লাপাং সালুন

আদুনথু কার্বি ডেট লং রি চিং হন লু নজাই মেক আং দেং লংপেন দিলীপ কাঠার কাবান রং ফার পি মিন্দার ফাংচু লাপেন আলাংলি রিজং হ তুমপেন কিলু নালুন আর জুইকা আলু নালাম থে কারডম পিনি তাংতে আর জুইকা লবং সলুন

কার্বিদেত লং রিচিং হনা লুনা জাইমেক আং দেং লং পেন নন হেনংলি তুম তিলিপ কাথার কাবান রং ফারপি মিন্দর ফাংচো লপেন আলাংলি রিজং হো তুমপেন কিলুন কার্বি দেত লং রিচিং হনালুন আর্জিক লং টাংল আদুন্থু কার্বিদেত লং রিচিং হনালুন আজাইমেক আং দেং লং পেন হাওয়ার কে হাত কে সিয়াস হিন পেন কিলুন আলুন আর্জুক থা আলুন আলাম থে নেফারমান কাচেহাং টাংতে আর্জুক থা লাবাংসু আলুন

লাভবান প্রণালীতুম কার্বিদেট লং রিচিং হনালুন আজাইমেক আংডেং লং পেন কাপড়ে কাপড়ে কার্বিদেট লং রিচিং হনালুন আর্জিক লং টাংল লাকে আকাশবাণী টিফু আদুন্থু আসামিজ লামার জানালুন আজাইমেক আংডেং লং পেন জুন বাইপু আসামিজ লামার জানালং পেন শ্রীমন্ত শেখর সুবাসন দত্তা কিলুনালুন আর্জিকা আলুনালাম থে দীখো নয় তংতে আর্জেক থা লবাং সোয়ালন।

আসামিস লামার জানালুন আজাই মেক আং দেং লং পেন নন হেদাং লিটুম চুনবাই পু আসামিস লামার জানা লং পেন শ্রীমন্ত শেখর লপেন সুবাসনা দত্তা কিলুনালুন আর্জিক লং টাংল লাগে আকাশবাণী টিপু আদুন্থু আসামিস লামার জানালুন আজাই মেক আং দেং লং পেন বই জুয়া পু আসামিস লামার অনুরাধা পু আসামিস লামার জানা লং পেন অঙ্গরাগ মহন্ত কিলুনালুন আর্যুক্তা আলুনালাম থে বই জুয়া তংতে আর্যুক্তা লবাংসালুন

0: সেরমির সো রবার ফার্ম লং জয় কে পেন ইতুম রবার আর রঙা ক্লিম লং একজি লবং সো রবার ফার্ম লকে দিফু হাবজান কেদা মানাত হিদি সাজিরা লং সি লং একজি আংটো নালাম কাছি নি জি আফান 9678993470 আলং হোম রিক তামে
1: লকে আকাশবাণী দিফু চাইমে কিবং বোম লাকি এফএম পেন লং পেন মেগাহার্স ফারুইসিরা টকবার সিরকেপ লাপে নিউজ অন এয়ার মোবাইল এপালং পেন সিতা নালিতুম আকাশবাণী ডিফু লং পেন জাইমে কে পাচিতাক আরজুলং ইকচি আদুনটু অক প্রাণা জাইমে আং ডেং লং পেন আয়ুষ্মান কার্ড আকিনাং সট লাপেন থাইরয়েড আকিসু অপুথাক জিরসং রং চিহন আহিন পেন চিহু চিপুরালাম জির আর্জিক থা হুটবাং ফি

0: Inhalers mate pam poason esondo laso inhaler pen eje theke wangsitami memuchaji lapendo thulang doctor along dampendo wainang pidun puloti ilitoma phan nangkapin khat ating pen apor pen chover nangji jongsi ke so abang inglum tet pulote check up dam serak nangji lapen ki ahut pen men men tongsikot so that do kokta the laso phan ki kaiketa inhaler kalite doctor penanki pia dowaya bangke chithik ik ding mate kedo keda malingta chepon krisi kenangji ako osumara tumsi labang so ke so kilong pulutangti nangli tum kaike dowai mate inhaler ka chepon kri kenang sot lapen school hem sitami than pia kenang sot athi jasme jongsi a osu bang kesu chipur det pulutangti dowai mate inhaler tongsikot pen kipi ke pale kenang sot labang so ke so ke allergy penta khai ithe lasi kopi si chumi chuno mate kapaching rai nang ji kache pahilu nang ji anke kapachini kenang sot labang so ke so putha kache rok tok ke do kenang sot athi ke so bang men men chipur det pen ache the bang une det puti laso hut kuson si ke pa mi ma ke rap dun ji ma aphan kachini kenang sot অপরাটিং পেন কেলাং দুন ঠিক থি পেন আচে থেকে ব্যাং উন ইয়া চক অপরানা ফান কাফিরে মিমিতা ডোকক জি লাসি কি জুৎসি মানে জং শিলা বাং সকিসু চলং বাং ডোকক পুলো টাংতি নংলি তুম কাই কেতা কি ডো কেদাম কাছেরে মাতি কাছে রক টক আবাং কেনাং সত কি চো কি জুন কাছেরে মাতি কাছে পাং থের লাপেন কাছে পালাক ও ই পেন দো পুলোতে নংলি তুম থাং কাশিক সাকতা আবি জি মাতে কে মাথা কিসুং উজিয়ালামকে আবি আঠে লাবাং সো কিসো কি মাজকতা চুলং থে সীতা কেসো কাছে লাং পামি লাপেন কাছে রক টক পেন্দো পুটে ই অকে প্রাণ সীতামি মেসেন উন লাপানসি আসমা কেসো পুঠাক থিয়েক পেন চেঠান্ডাম ইক চটল
1: অক প্রাণাজাইমেক আং ডেঙালং পেন নহেনালি তুম আস্থামা কিসো পুঠাক সেঙ্গান কিমি ইং টিপিয়া হিন পেন লামজির কে থান আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী টিফু আদুন্থু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই নেরকেপ চকটাংলো লাসে ননালি তুম গুয়াহাটি পেন কেপাচে তাক ইংডেং ফারুইসিরা থংকেবরা ট্রক মান কি বাদ আজাইমেক আলং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আহিন পেন মান কি বাদ আজাইমেক আসামিস আলাম লার পেন কেথান আর্জুইক লংপো

লামার জানালো না যাই মেক আং দেং লং পেন নন হেনালি তুম হনথে পু কার্বি লামার জানা লং পেন বিজয় লেক থে কিলো নালুন আর্জুক লং টাংলো লাকে আকাশবাণী টিপু আদুন্থু আহির পু কার্বি লামার জানা লং পেন প্রাগ বিখা তক বি লাপেন নিটু তিমুং পি কিলো নালুন আর্জুক থা আলুনালাম থে নে সামি মেট টাংতে আর্জুক থা লাভাং সালুন

কার্বি লামার জানালো না যায় মেঘ আং ডেঙা লংপেন ননহে নাংলি তুম আহির পু কার্বি লামার জানা লংপেন প্রবিখা তক বিলাপেন নিটু তিমুং পি কিলোনালুন আর্জিক লং টাংল আদুন্থু কার্বি লামার জানালো না যায় মেঘ আং ডেঙা লংপেন একাই আমুং ওয়ে পু কার্বি লামার জানা লংপেন জিতেন তেরাং লাপেন সোনালি ক্রোপি কিলোনালুন আর্জিক থা আলুনালাম থে জুডেড্রি বং তাংতে আর্জিক থা লাবাং সোয়ালুন

কার্বিলামার জানা লুনা যায় মেঘ আং ডেঙ লং পেন লাপুয়ানা পর্ণা লিতুম কাপড়ে কাপড়ে কার্বিলামার জানা লং পেন আলুন আর যুগ লং টাংলো আদুন্টু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই নের ক্যাবরা মিনিট প্লি ক্যাবরা ফ চক একব লাসি ননা লিতুম দেলহি পেন কে পাচে তাক সামাচার সন্ধ্যা হিন্দিয়া লাম্পেন বীরতা কে থান আর জুলং একব লাপেন পর ফাই সির কেবা পর না লিতুম পুথ দেলহি পেন কে পাচে তাক নিউজ এট নাইন ইংলিশ লাম্পেন বীরতা কে থান আর জুলং একব

0: do letter ki bi ki rim pen kinang sot do an akam kapachun lapen ang tan kilo a letter sa ki do do an aputhak kirim kachipari deng ta kongchun bang tum arpulo my meeting along kongchun bang atum si phapon si kongchun bang atum pen si chingwai nang ji ason do an athepi pachini mek pen member tum aphan than pachini vek nang ji athak iltum ke chithan tang son thot si chunbang atum arpu lapen ki klem nang ji aron kedo ke angtan atum lapen committee arlo member do an angbong kapacheme asong adular ki klem atum lo lasi pajut si alama bang ke phailo labang so athepi nili ke tok kachini tang atum phan ke ale ave bonta kumane abang phu kachini kangtung lapen ove ki mitung kachini ji aning ge hang atum phan sabak ale doji mini pusinili labang so kongchun bangatum aron along arpu lapen kongchun bangatum arpu alama phutak thi hek pen neli kithan ponthek lapuelo kardom
1: lamjurajamek angdeng along pen non hernali tum songalong kongchun bangatum ki klemnang ji arona phutak ruben tarohin pen lamjur ke than arjik long tanglo adun thu non studio gria por por phai sir kebra minute thong kep chok thang lola sinonali tu ingdeng pharui sira thong kebra trok man ki bara jai me prime minister ke hai narendra modi aning ar lupen kaning ji alam karbia lam pen kerot ki rui thu nali tum arjulong ikpo
2: nili ge ching hon dedarat কার্ড ইলি তুমা কায়েলং পেনাং আনারনি কে কালাখা জিয়ফান কেলেন্ডার কেলাং আকেনাং সরাবি লাসং বং পেন পিনি জাখং নি ফাইং করা ট্রক আরনি সিতামে ইসিল পিনি কে কার্গিল বিজয় দিবস আরনি ইরল লাপেন পিনি আরানি কে ইলি তুম দেদ আরাত কে দু আন ফান্তা ইনিং নাং পাথে ক্লং আসন সি দল পিনি আরানি কে ইলি তুম আনক বে আসে পাহিয়াতুম ফেরে রে পিন পেন হুতুর ফান কাছে দান হাই লাবাংসো কাংতাং কাং সাক আলামো নিংনাং পাচে মাথা দাম ঠুলো কার্গিল লালং আকাংতুই কাংতুই আংলং দো লাপেন হাদাক বোতর বোকান কে মেমে আং বংশিতামে ইলি তোমা সেপা হিয়াতুম হুতুর পেন কাছে দান নাংজি আপর নাংলি রকল আলাংলি তোমা থেংনু আলং আংতন ইসি আকাশিক সাকসি চিংতন রিং সাইসিল আনাকে সুং বংশিতামে ইলি তোমা সেপা হিয়াতুম পে ভারত ফানকে রায়কম হেনলো কে থেনে আর পুলো পুচে মাথাসি আমেথাং প্রাণময় আন্তা চিপি দেডল পিনি কার্গিল বিজয় দিবস আর্নি নীলি কার্লি টাঙানক বেকে দু আন ফান্তা নিং আকলং পেন চিকিমো পনল জিরপো জিরপিয়াতুম পিনিয়া ভারতকে এমে ঠাঙানক বেয়াতুম আফান চিকিমো পঞ্চত লাপুকালি আলাংলিতুম আলামো নন কেথুর মিয়া ওবেয়াতুম আলং আন পালি পনপ লাপুজনাকে মাথা পেন পিনিং ইসিয়াকে নাং সরাজায় মেক সূর্য বিজয় যাত্রা পাংচেং পনল যা খংক্রেপলি আর্নি দিল্লি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পেন বার্সি লবাংসো মোটর সাইকেল যাত্রা দ্রাস আলং আন কার্গিল ওয়ার মেমোরিয়াল আলং আন পালে দাম্পো লবাংসো মোটর সাইকেল যাত্রা রাধা ফানকে পাচিনি পনকে ওয়ান রাইট ওয়ান নেশন ওয়ান সেলুট লবাংসো যাত্রা পেন ইলি তুমা ফান নিং না পাচে মাথা দাম ঠুলো দেদ আফারমান প্রাণময় কাছি পিয়ানক বি আফানকে মান্তু নেতা তেংনি উনি জিরপো জিরপিয়াতুম পিনিয়ারনি ভারত মেথাঙা সে পাইহিয়াতুম আফান আং থিন কে পাথে পনালং আলাংলি তুমা ফান টিকনিক আহিন সিতামে আনসুসে পাংতাং পন বমলো পিনাঙারনি আপ্রাং ভারত তালু রায়কম আহিন আইএনএস মহেন্দ্রা গিরিয়া ফান সিতামে পার্লো পনর লাকে ননাকি মিয়া টেকনোলজি পেন কাছেলাম ইসি রন কাছে দান ই আজাহাস ভারত আলং আমাচি ডিজাইন লাপেন সেলাম পনলো লবাংসো আজাহাস আলং ফান ট্রক্স কেবরা ফ পেনতা আকে অং আহর মুকে মেথাঙা দেত আলং পেনসি চিপারি দেং পনলো লাকে দেত আলং আত্মনির্ভর ভারত আহিন ইসি কেপা প্রাং আং থেকেকলো লবাংসো আচিকলো ডিআরডিও আতুম পেন পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট আসাদ কেলাং আসায় সিতামে পাচুন পনলো লবাংসো কি চুন লাকে ইলিতুম অবিজ্ঞানিক লাপেন ইঞ্জিনিয়ার্স আতুম কচেপাদুক আজয় নেলো নিনি নিথম আপ্রাং ডিআরডিও আতুম পেন কুসা মিসাইল আসাদ কেলাং আসায় সিতামে পাচুন পনপামে কালো জিরপো জিরপিয়াতুম পিনিয়ারনি রায়কম আজাতন আ প্রোডাকশন আহিন পুনন লাপেনকে রায়কম আজাতন কাপ্রেক আদেদ আফান কাসালন আহিন পুনন লাপেনকে

chepa klang pon eklo la pu anarji ki dinga phi ilitum aispet sector atum private sector ahin ana chitami pate bok pon bomlo jripo jirpi atum ilitum asap sap kabor e pensi ajatta kichun nili kerela along arnakulam along south chittor along sport aputhak isi kabor ipon aputhak arju iklo haladak isi a school along sanskrit club do ladaka thanbang abhiles ji isi ke project ason pensi sanskrit alama puthak ning pahang ponlo labang so project amen aksara kanduk pusi ir ponlo lake alangli sanskrit amek pen football along kenang ji amek hai hui pache ro pon pen alangli ke than pa joy pon ki titilo lake ke charli sitami aning hang ponlo la pen ke pathua hina na sitami munit apai bat pon bomlo labang so sector along aning ke hang along penang an non kithur miaru se janga tuma phan amina ke thek ason kache paklang ponji phan awar sai pipon bomlo non kithur miaru se janga tuma phan matha ponji nilitum space sector ke private sector aphan impu ponlo non ke labang so ang theke iritum ka doka visita mi thek iklonglo jirpo jirpia tum science a hina nat non kithur mi ariso e janga tum penang an anong mi wan iklo science olympiad ke pirthe dangalong কেপাদু কেথে দোঙা কম্পিটিশন কে লতাই সিলো লাদাক পিনাং আন লো চার্লি আসমারাতুম চেপাতি দুনদুন লবাং সোহ চিক্লো সিতামি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লাপেন ম্যাথমেটিক্স আপুথাক অলিম্পিয়েট পেদুপনলো লাপেন ইলিতুম ভারত আদেত পেন লবাং সোহ কম্পিটিশন মাতে কাচেপাতি আলং মেসেনাং থেক পেন চেপাতি দুনলো ফিজিক অলিম্পিয়েট ইলিতুম বাং ফ স্টুডেন্ট আতুম গোল্ড মেডেল চেপালং দুনলো লাপেন ইলিতুম ভারত আদেত ফার্স্ট রেং চেপালং দুনলো কেদামতং নিংকান কেপালং আফং তিন ফিজিক্স অলিম্পিয়াড আলং সিতামি ইলিতুম লো চার্লি আউসো মারাতুম কাইকে সিতামি গোল্ড মেডেল কালিতে সিলভার মেডেল চেপালং দুনভের কেমিস্ট্রি অলিম্পিয়াড আলং সিতামি ইলিতুম আই স্টুডেন্ট আতুম গোল্ড মেডেল চেপালং দুন এডলো লাগে কোয়ানি পেন সিতামি ইসি কে মেনে ইয়ং থেকলো বায়োলজি অলিম্পিয়াড আলং সিতামি মেডেল চেপালং দুন এডলো লাপেন গোল্ড মেডেল আনং ই সিতামি ইসি ওয়ানলো লাসন থাক থাক সি ম্যাথমেটিক্স অলিম্পিয়াড আলং সিতামি ইলিতুমা স্টুডেন্ট পেন গোল হিনি লাপেন সিলভার মেডেল প্লি আনং ই চেপালং দুনলো নীলি ডেট আলং নন কিথুর মিয়ারি সো এ জাং আজা কং আতু মাফান নিং চিথে উলো লাহাই থেক লং পেন নিং আরংলো আথে ভারত আলং অলিম্পিয়াড লাপেন হেকাথন আজুতাং চিংথুরপন বমলো নীলি নিং চিথেলো ডেট আলং কে অং দুং আরি সো এ জাং আতুম লবং সো ফোরামস আলং আলাংলি তুম আনিং কে হ্যাং আংথেক চেপাকলাং পঞ্চি আলাংলি তুম ভারত আদেট আলামা পাংজারপন পোপুসি নীলিগাচিং হন দেটারাত জংসি ইলিতুম থেক লাপেন হেক্লেমজি নিং হ্যাং পুলোতে আজাদ আসাই সিতামি জয়পন কিবো কাশ্মীর আলং আজুতাং তার মাতে ওয়াগু কাছেলামজি আফান রিচ কালিতে সকপুন পেনসি কাছেলামপন হা ফুসার ফিসার আংথুন পেন সিতামি লবং সো আতার সেলামপন বমলো লবং সু আতার কাসেলাম জি আফান কে চেংসি কে কাশ্মীর আলং ল্যাং আলং কে দো আবাব লাপেন রিচ হাই হুই রটপন পো লাপেন আর্নি কি সু আলং পাকরেং এটা ফি সি উইডিং আসাই ক্লেম এটা ফি ইরিপেন কি বুপন আসাই ক্লেম পাংচেং পন পো ইসি আতার কে বুকে পাতাং জি আফান বাংহিনী আহন সেরে চেরাপসিতা নিপলি আন কে নাং ককটিটি লবং সু আতার ইসি প্রেক জেক তাদো লাপেন ইকো ফ্রেন্ডলি তাদো ইসি কে মেসেন আং থেক কেলা হেলো আথে কে ফ্যাং ওক আপর হুদ নাংলি তুম ইং সাম দপজি লাপেন কাং সাম আপর হুদ নাংলি তুম আর অমলুক জি আপরাং কেলা বাংসু আতার কে কাশ্মীর আলং আদন তিন সিতামি দু এটলো বন সিতা নন কেলা বাংসু আতার কে এন জুম বমলো লাসন সে শ্রীনগর আলং কে দো গুলাম হুসেন জি লাপেন আলাংলি সুপি তানজিলা জি ইসি আসেমে দেংলো আলাংলি তুম বাংহিনী লা বাংসু ওয়াগু ক্রাফ্ট আজুতাং কে পাচিং থু থু জি আফানসি ক্লেম বর ইপন থুলো গুলাম হুসেন জি আলাংলি কে দু ও আবাং ফু কে কালি লেপেন আলাংলি লবাং সো আসাই কে ক্লেম কে পাচুন আফান পেনাং আন আকি সুং সিতামি ফুনাংলো বন সিতা আলাংলি লবাং সো আসাই কে পাচুন জি আফান কে মাং থে বাজক আলাংলি লং নন কে পেনাং আন মুনিত আতুম চিরাপ চিতু দুন আবাং দুলো আলাংলি লোকেল গভর্নমেন্ট আকে রাপ সিতামি লং পনলো নন কে লবাং সো ওয়াগু দেট আতক আনু আলং সিতামি পালে পন বমলো নীলি লবাং সো কাবর ইয়ালং কচিরাব দুনা তুম আফান আন নিং চে থে পন উলো নন কে ইলি তুম লোকেল প্রোডাক্ট কে এন জি আফানলে আর ডি পি পন লো নাং ইলি তুম নন কে ভোকেল ফর লোকেল আমন্ত্র এন পনলে

Ang pon bom lo na. La son tak tak si Kashmir awagu sitame nangli tumke nam ji afan le bor i ignon. Nangli tumla bang so apu thak matha ik vek tha. Jirpo jir piya tum. Iri tuma det asa ke ki juna phan chot kali. La ke eme thang apot. Adap kang thang punon. Jirpo jir pi ga che tong ahut punon. Kali te hem isi du an chingki che thana hut punon. Sa ki jun ke kenang sot lo. Alam ke nangli tumka do ka veta chini lo. Nili sa pen kupisi ka cherap ki duke. Bon sita pini neli ke than pon asa kamen pru chotkali hada ke do ing jira tuma phan i mina joy ki joy wan pen ke pa do to warsi ing pu pon lo Uttar Pradesh along Bisnur along ri along ke do Lakhiwala arong along ke do Asel Health Group along kachirap dun asar pi maratum Vidur Prerna Swadesi Harbor Tea selam pon lo Ladakh lemon grass giloy tulsi thermit ke cham dalchini ilaichi lapen sop hai hui plangmena along pen kelong ason sai disi pangwi dunlo labang so asa ke kaprek asa pen prekchet lapen e ok e prana phanta kimidu pa jok aporjum hek pen penang anarat ang bong chethang derlo prayagras along mahakum lapen dilhi along international food festival katalon along ongdung arata tum labang so asa ki jun aning ing sampon pik lapen akiro pikanglo lapen ang tanpan kebang arat atum labang so asa ki juna phan aning ki rungpon dukoklo jirpi jirpo atum labang so asai ki pangcheng pen helo ning nang ki rungki athe ke labang so asai ki pangcheng i ke lakisi pensi ang ton asai ta ki pachun i lapen non ke labang so a brain ke pierthi along kaprek along ri lapen kithe dunga dim along anta lilo lapen che thang bomlo labang so asai ar pupen কেথেক লংকে লাকে জংসি দেম ক্লং আলাম কাচিনি প্লাংমেনা আলাম কাচিনি লাপেন সোয়ারুয়া তুমা জাকং হাই হুই আংটন চিংরুম পেটপেন লোতে আসাপ ও কাবর ইপেন আঞ্চতা আজাত আসাই সিতা পাংচেং দুনপেন পাচিকেরলা উন নীলিগাচিং হন দেদারাত পিনি এক পের মা কে নাম লাবাংসো ভিজানা জক পেনাং আন পেঠে আংকাং আলং কাপড়ে কাপড়ে কাদের আতুম আনতা প্লাংমেনা লাপেন নামপি নাম দুর কেরাই কম আফান দেংপন এগলো জংসি রাতা তুমলা বাংসো কাচিংরি দু পুলুতাংতে পেনাং আন প্রেকজেক আসন লাপেন নিংনাং কিরুং আজং থানতা ক্লাংপন বমজি জিরপি জিরপু আতুম আহমেদাবাদ আলং জন ভাগিরাঠি প্রেকজেক আজা কংগে থেকলং দো ভাইস আংকাং আলং ঘন্টাই সিয়াং বংসি লাক কে থম রাসুরি ফকেপ পেন আবাদ আন্তাসোসে আকলিম ইলো লাপেন লাবাংসো আসাই আলং সুরি ইং কয়রা ফেন আবাদ আর আতুমতা চিতু দুনলো লো চার্লি অসমার এনসিসি কেডেটস রাব্বাংফু লাপেন রাত আতুম আন্তা লাবাংসো অভিযান আলং চিতু দুনলো লাপেন নন এপ্রাং কেবাং জিলাং আর্নি কে লাবাংসো আক্লিম কে দিংবম্পো লাসু অজক রং সুপিয়ালংতা নাম্পি নাম দুর্তা চান্দুনপো লাবাংসো আসাই কে ক্লেম্পেন জিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড আলংতা আমেন দুদুনলো জিরপো জিরপিয়াতুম এক পের মা কে নাম অভিযান আজক উত্তর প্রদেশ আলংতা জনশক্তি আলং প্রেকজেক আসনসি থেকপন লংলো হালা ডাক্তার যা খংনি ফাই গৃহিণী আর্নি আর্নি সি ভেটপেন্সি গুটি থং কেবরা ফসুসে আকলিম ইলো নীলিগাচিং হন দেদারাত থেংপি কে মনিতা ফান আঞ্চৎকালি থেংপি কে পিয়ঠে আলং কে দোলা খাউন এ পিন কেরেং এট মারাত মারেঙা পি আতুম দু আন আতুমতা আহেমলো গুজরাত আলং গির আইং নামালং নিংকান্ত্রকে প্লেংকাইয়া ফি ইন্ডিয়ান গ্রে হর্নবিল আতার কাছে পাতার ঠেকপন থুলংলো লাচনকে ঠেকলংকে নিংকান ক আনপেনলু নি গিল আং নামালং নামপি নামদুর কে রায় কমাসাই কে দেংপেন কাছে পাতুক আজগলো হর্নবিল আফানকে নামপি নামদুর আলং সাইচেতে কি আবাং পুসি কিপু হর্নবিলকে থেসেরে সিকিচু লাপেন লাবাংসো থেসেরে আমু হেলো উইং উইং মতে আজাক দিংলেন আন আদিম আলং আন পালি রক্তাথে লাহাই আথে সেরিয়া মুকে কাপ্রেক আদিম আলং পাকলু আজক আকি মিয়া রং পাচিং জক বমলো লাচু আজক নাম পি নাম দুর্তা চান বমলো লাপেন লের সেং স্যাং আসনসি থেকপন লংলো লাপুসন পেনসি হন বিলা বোকে নাম পি নাম দুরা ফান আকে নাং সৎ মান দেদল নীলিকা দো কাবি আর আদা ফান চুনিং রিল নাংলি তোমতা কপিনে নিংকা রং আর্নি আসন দো পুলোতে হালা বাংসু আর্নি আহোচিতামে প্লাংমেনা পেনলে চেপাতে বগিগ্ন লাপে নাংলি তুম নাংলি পাই আমেন পেন থেংপি এ বেকথা লাবাংসু আথেংপি আক্লিম কি এ

মোকে বাংজি আর্নিকে কিলিয়ার সেং আংথুন্দো বম্পো লাপেন্তো মন্তে প্রিনকে মেতা দোপো লাপেন্থু মো এপ্রাংকে বাংজেলাং আকায়া ফান্তা মেসেনপো নীলিগাচিং হন দেতারাত ইরেতুম মাদুতা চিনিল তো মন্তে প্রিনালং প্লাস্টিক পেনকে পাচি হোকে ইরেতুম আলং এসনকে থেনে আকি সুং নং মান্দেত আসনলো জৃপি জৃপ অতুম এসনকে মেসেন আজং থানাংলাং লাকে বিহারা দেত আলং সীতামার হি আলং ওয়েস্ট টু ওয়েল্ট নাংলাংলো লাদাখ লাহাই কাংচে হরমু রিসাইক্লিং আসাই ক্ল্যাম্পেন বেন্সে কাসেলাম্পন ইসিয়া বেন্স কাসেলাম জি আফান লিনপ্লি ক্যাপ সিঙ্গল ইউজ প্লাস্টিক পেন্সি কাসেলাম লাবাংস বেন্সকে ইংটাংক্লং পেনাং আনাজা কে দিং সীতা নাংদুঞ্জি লাপেন কাং নিতা ইংনি মেসেন লাপেন কি ইকো ফ্রেন্ডলিলো লাবাংস বেন্সকে গব স্কুল কি জুই কেলাং আদিম আলং লাপেন কে কাপ্রেক কাপ্রেক দ্রারা তুমকে দো কেদাম আদিম আলং আন্তা বিপনলো লাবাংস আসাই কে দেংকে তো মন্তে প্রিন কাছে রায়কম আফান ইসি আকে রাপ লাপেন ইতুমাং বং চে রক্তক তো মন্তে প্রিন আহিন কাছে রায়কম জি আফান মেসেন আসাইলো লাবাংস আসাই আলং কাছে পাদুকে রাতচৎকালী হারাদাক ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আতুমতা ইসি আর পুথে পিকদ লাবাংস আসাই কেপা ক্লাংপেন হারাদাক আরাত আতুম আফান ওরেং আওয়ার সাইতা পিপনলো সীতামার হি আলং লাবাংস আসাই আর পুকে দেং পনপেন থেকপন লংলো লাকে রিডিউস রিইউজ লাপেন রিসাইকেল লাকে আলাম চটকালিলো লাকে ইলি তুম আকায় আলং সি নাংদো দুন বমলো জৃপো জৃপিয়াতুম নাংলে তুম নিংদো তাহাই নীলিকে দাম তাং মন কে বাত আলং গণেশ উৎসব আপুথাক নিংজেপন লাপেন নীলি চুনিং রিপা দুপন লাকে ইলি তুমা দেত আলং লি পেন কাসেলাম আ গণেশ আকুমলিন আলং সি কাডম কারচো পাংচেং পনাংজে লাই পি ও পি পেন কাসেলাম গণেশ আকুমলিন মাতে আকাপ্রেক আদেত পেন কে ওয়ান আ গণেশ আকুমলিন আফানতে ইলিতুম এমে থাং আদেত আলং লি পেন কি থিপ আ গণেশ আকুমলিন সি হেম চেওয়ানাংজি পেনাং আনামুনি তা তুম নিলি ফান লাবাং সু আলাম আপুথাক আলাংলিতুম আকে মাথা আলাম নাং থানলো আলাংলিতুম নাং কে থান আতেং কে আলাংলিতুম নীলি কাচুনিং রি আলাম আতেং পেনসি লাদাখ এমিনা আদেত আলং লি পেন কাসেলাম আ গণেশ আকুমলিন সি হেম চেপনলো পুচি নীলি ফানাং চেথান লাপেন পেনাং আনামুনি তা তুম নাং চেথানলো নীলি লাবাং সু আলাম আর্নি নাংলি লি আকু পেনসি মন কে বাদ আলং পেন কাচুনিং রিয়া জক আলাংলিতুম আকি মি আকেং কাম কাচে জ্বর আফান রাবদুন পুসি আলাংলিতুম নাংচে থানলো নীলি পুথত চুনিং রিথুলো নন কে বাংজি গণেশ পূজা আহো চিতামি পুথত এ মেথাঙা দেট আলং লে পেন কিথিপ গণেশ আকুম লিনলে হেম চেপন পেন আর্দম আর্চু ইগনন নাংলিতুম লাবাং সু আসাই কে দেং চেপা দুক্তা প্লাং মেনা আফান আর্দম আর্চু লাপেন কাচে রাইকমা তেংলো নীলি কাচিং হন দেট আরাত নন আবাং কি নীলি ইনুত আমুনিত আলামসি নাং থানপো লাবাং সু আলাম নাং কে থান পেন নাংলি তুমতা নিং চেথেকলং জি আলাংলি কি ইনুত সায়েন্স লাপেন ইনোভেশন আহিন পিয়ার্থে আদাং আনং চেথাংক্লং লাপেন আমেথাং আলং রি আলং লি আফান আমান কি পি চেতেংনি নি আলাংলি কে মণিপুর আরং সু পি আলং কে দো ডক্টর রোনাল্ডো রেসরাম জি হেলো আলাংলি মেন কে রোনাল্ডো সীতা আলাংলি কে ইনুত অ্যাস্ট্রোফিজিসিস আলাংলি কে জাপান আলং সি সাইকে ক্ল্যাম লাপেন ইসি কেথে দুং আওয়াইকাং কিরি কারলানজি আফান ইয়ং গ্যালেক্সিস আবিতুং আলংতা আকাচেরাবদুদুন আলাংলি জাসেমেট কুপিসিকে ক্ল্যাম ফ্লুত মাপু নাংলি চিনি ইংতুং দুগজে আলাংলি বাংসু থে দুং আওয়াইকাং মণিপুর আলং কেদো কেলাংমি পি আলাংবি লোকটাক প্রোটোক্লাস্টার পু ইসি আমেন ইয়ার দেডলো লোকটাক লাংকাংথির ইসি থে দুং আলাংবিদো লোকটাক আলাংবি আলং কিলির তির কাতিকি লাপেন লাংলম কে ইসি ল্যান্ডস্কেপ আসন সি চেমানলো তালু পিয়ালং আসুসো আলাংলম সি ভেকফয় ফাই আসন সি থেকলং লাসন থত সি সুমিন্দার আলং লাসু ইয়ং গ্যালেক্সিস তা ইসি থে দুং স্ট্রাকচার কিমরাংলো পিনি মানে পুর আলং গেদো লোকটাক লেক লাকে দেট পি আমেপ আলং চটকালি সি সুমিন্দারা দাং আলং তা আমেন কচেথাং আতুর টুর ডাংলো বাংসু এচিভমেন্ট কে আনুতিন ইন্ডিয়ান আফানতা চেপারুকামি মি আলামলো বাংসু পেনাজক ইলি তুমারি সুয়ে জাং আতুম চারি দুনসি আলাংলিতুম ফিসার পুসার আংথুন পেন আকাচেরাপ আসন আন আকি মি আকাং তুই আং দেং আন চেপালি দুন উনপো লাকে লাসন পেন সে আকাচেরাপ দোলো চিকলুলং সপিয়ার্থে আফানতা পাকলার বর ঠেকলো নীলিগাচিং হন দেদারাত পাই পাই ট্রক্সি আর্নি কে ইলি তুমা দেট ন্যাশনাল হ্যান্ডলুম দে তালন ইকপো বাংসু আপর হুদ ইলিতুম কেফির কেথাক আকর্টে ইঞ্জির আতুম কেক্লেম কে দাম লাপেন